ফিনিক্সের নাম শুনেছেন তো নিশ্চয়ই। ফিনিক্স এমন একটি মাইথোলজিক্যাল ক্যারেক্টার, এমন একটি পাখি যে পাখি আগুনে ঝাঁপ দেয়, তারপর তার যে ছাই হয় সেই ছাই থেকে সে আবার রিবর্ন করে। কিন্তু আমরা জানি যে এরকম ফিনিক্স বাস্তবে থাকা একেবারেই সম্ভব নয়। কিন্তু আমি যদি বলি যে এরকম ফিনিক্স বাস্তবেও আছে, তাহলে তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছে নিচ্ছে ডান আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর বাস্তবেও কিন্তু এরকম ফিনিক্স আছে জানেন, যারা কিনা নিজেদের জীবনের একদম শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু তারপর আবার নতুন করে যাত্রা শুরু করে তারা আবার স্বমহিমায় সুপ্রতিষ্ঠিত হয়েছেন। তো সেই সমস্ত মানুষজনদের দেখলে আমার একটা কথাই মনে হয় যে এরা হলেন অ্যাকচুয়াল ফিনিক্স। তো সেরকমই ফিনিক্সদের নিয়ে আমি গৌরব আজকে আড্ডাটা জারি রাখবো আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই রাখবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co।

ফিনিক্সের কথা উঠলেই আমার সবার আগে মনে পড়ে আমার এক বন্ধুর কথা। খুব ভালো ফুটবল খেলতো জানেন ছেলেটা, ইনফ্যাক্ট আমাদের ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত তার অবাধ বিচরণ ছিল। কিন্তু সেই ছেলেটাই হঠাৎ করে একটা দুর্ঘটনার সম্মুখীন হয়। সে চলন্ত ট্রেন থেকে পড়ে যায়, তারপরে তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। 52 দিন কোমায় ছিল, প্রায় 2 মাস হসপিটালাইজড। তারপরে সে ফিরে আসে নিজের জীবনে, কিন্তু প্রায় 2 বছর ঠিক করে হাঁটতেও পারেনি। তারপরে শুরু হয় তার ফিরে আসার লড়াই। বর্তমানে সে আবার মাঠে ফিরেছে। হ্যাঁ, হয়তো এখনও আগের মতো অতটা ভালো খেলতে পারছে না, কিন্তু আই এম শিওর যে ও যেভাবে এগোচ্ছে ও তার পুরনো ছন্দটা আবার ফিরে পাবে। আর ওকে দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়, সেটা হলো এরই নাম হলো ফিনিক্স। তো রেডিও বাংলানাইট.কমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসর জারি আছে এই ধরনের ফিনিক্সদের নিয়েই। এখন একটা ছোট্ট বিরতি, যার উপরান্তে এরকমই আরও এক ছেলের কথা আপনার সঙ্গে শেয়ার করব। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানাইট.কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

কিছুদিন আগে একটা জন্মদিনের পার্টিতে গিয়েছিলাম, কিন্তু ব্যাপারটা হলো যে ছেলেটি কেক কেটে সেলিব্রেট করছিল জন্মদিন, সেটা কিন্তু তার বায়োলজিক্যাল বার্থডে নয়। তাহলে সেখানেই তো লুকিয়ে আছে গল্পটা। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ফিনিক্সদের নিয়ে। বাস্তবেও কিছু এরকম ফিনিক্স আছেন যারা কিনা সত্যিকারের নিজেদের ছাই থেকে রিবর্ন করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে সেই ছেলেটি যার জন্মদিনে কিছুদিন আগে আমি গিয়েছিলাম। তো জন্মদিন তার বছরে দুটো হয়, তার কারণ একটি তার বায়োলজিক্যাল জন্মদিন, আরও একটি জন্মদিন হচ্ছে সেই ডেটটা যেদিন সে নতুন জীবন লাভ করেছিল। অ্যাকচুয়ালি কলেজে পড়ার সময় তার জীবনে নেমে আসে নেশার অন্ধকার, আর সেই অ্যাডিকশনের দৌলতেই সে জীবন থেকে হারিয়ে যেতে বসেছিল। আলটিমেটলি একটা সময় সে ঘুরে দাঁড়ায় এবং যে দিনটিতে সে সম্পূর্ণরূপে নেশা ত্যাগ করতে সমর্থ হয় সেই দিনটাকে সে নিজের জীবনের দ্বিতীয় জন্মদিন হিসেবে পালন করে। আর সেই দিনটাতেই আমি সেই পার্টিতে গিয়েছিলাম এবং তাকে দেখে আমার একটা কথাই মনে হয়েছিল, এরই নাম হলো ফিনিক্স। তো রেডিও বাংলা নাইট ডট কমে এরকমই বাস্তবের ফিনিক্সদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার ও প্রান্তে এরকমই আরও একজনের কথা আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নাইট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

মাত্র 16 বছর বয়সে মেয়েটির বিয়ে হয়ে গিয়েছিল। আর তারপরে বছর দুয়েক ঠিকঠাক কেটেছিল, কিন্তু 2 বছর কাটতে না কাটতেই শ্বশুর বাড়ির থেকে তার উপর শুরু হয় পণের জন্য অত্যাচার। ইন দ্য মিনটাইম কিছুদিন পরে তার আরও একটি কন্যা সন্তান হয়, আর তারপরে শ্বশুরবাড়ির অত্যাচার আরও বেড়ে যায়। সেই অবস্থায় সেই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে তাকে উঠতে হয় বাপের বাড়িতে এসে, আর তারপরে শুরু হয় তার জীবনের অদ্ভুত এক লড়াই। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে বাস্তবের ফিনিক্সদের নিয়ে। তো এখন যে মহিলার কথা আপনার সঙ্গে শেয়ার করব, তার খুব কম বয়সে বিয়ে হয়ে গিয়েছিল, মাত্র 16 বছর বয়সে। তারপরেই তার ওপর শুরু হয় বরপণের জন্য অত্যাচার। ইন দ্য মিনটাইম তার একটি কন্যা সন্তানও হয় এবং তাকে নিয়ে আলটিমেটলি তার বাপের বাড়িতে ফিরে আসতে হয়। কিন্তু তারপরেই শুরু হয় আসল লড়াই। HS অর্থাৎ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দেওয়ার 17 বছর পরে সেই ভদ্রমহিলা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ডক্টরের জন্য এন্ট্রান্স এক্সামিনেশন ক্লিয়ার করেন এবং বর্তমানে তিনি একজন সফল ডক্টর। আর তাকে দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয় যে একে যদি ফিনিক্স বলা না হয় তাহলে ফিনিক্স কাকে বলা হবে বলুন তো। তো রেডিও বাংলানেট.কমে এরকম বাস্তবের ফিনিক্সদের নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকের দিনে বাস্তবের কিছু ফিনিক্সকে নিয়ে আপনার সঙ্গে কিছু কথা শেয়ার করলাম। কয়েকজন মানুষ কিছু ঘটনা দেখে আমার একটা কথাই মনে হয় যে বাস্তব জীবনেও ফিনিক্স থাকে, তো সেরকমই কিছু বাস্তবের ফিনিক্সের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার? আচ্ছা, আপনিও কি এরকম কোনো বাস্তবের ফিনিক্সের কথা জানেন? তাহলে জানান না আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

রেডিও বাংলানেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডায় আমি হাজির হয়েছি, আর আমার সঙ্গে হাজির হয়েছে আমাদের দুজনের মনের বেশ কিছু কথা, যে কথাগুলো অবশ্যই আমরা দুজন দুজনের সাথে শেয়ার করে নেব, কিন্তু তার ফাঁকে যেটা করব সেটা হচ্ছে ভালো ভালো গান শুনে নেব। তাহলে আর দেরি কেন, ভালো ভালো গান আপনার জন্য অপেক্ষা করছে আমার তরফ থেকে।

था नच का नच।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ, মন যখন নিরুদ্দেশ।
2: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem with Ethos services? That level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি পুর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে।

radiobanglani.com এ আমি রুবিনা আছি। মনের ভালো লাগার গানগুলো আপনাদের শোনাচ্ছি এবং মনের কাছাকাছি বা ভালো কথা বলার জন্য যা যা প্রয়োজন সেই সব কিছুই কিন্তু আড্ডা দিচ্ছি। এবার একটা কথা রইল,

সবসময় মনের খেয়াল রাখলাম, তার সাথে সাথে আমাদের একটু শরীরের খেয়ালও রাখতে হবে। আচ্ছা, যদি বলি আমরা শরীরচর্চা বা এক্সারসাইজ যেটাই করি না কেন নিজেকে ভালো রাখার জন্য, সেটা যদি একটু অন্য ফর্মে করি, যদি আমরা ঠিকঠাক করে ডান্স প্র্যাকটিস করি, যারা নিয়মিত নাচ প্র্যাকটিস করেন বা নাচ করেন তারাও কিন্তু এক প্রকার শরীরচর্চা করে। আবার অনেকে করে হচ্ছে তাইকোন্ডু, কেউ কেউ করে কারাটে। এই যে কারাটে, এই কারাটে নিয়ে কিন্তু বেশ অনেক কিছু বলার আছে। যদি আমরা একটু নারী সুরক্ষার দিকে তাকাই, নিজেদের আত্মরক্ষা করার জন্য শরীরচর্চার পাশাপাশি কিন্তু কারাটে এবং মার্শাল আর্টস, সেটা কিন্তু ভীষণভাবে জরুরি, বলা যেতে পারে অত্যন্ত প্রয়োজনীয়। সেই নিয়ে ফিরছি আড্ডায়, শুনছেন রেডিও বাংলা .com মূল যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমরা অ্যাকশন মুভি দেখতে ভালোবাসি, কিন্তু সেই অ্যাকশন যদি বাস্তবে করতে হয় তাহলে কি আমাদের কখনো কপালের মাঝখানে ভাঁজ পড়ে আসবে? অবশ্যই আসবে। যদি আমরা নিজেকে না বাঁচাতে পারি তাহলে অন্যদেরকে কি করে বাঁচাবো? ঠিক সেই রকমই নিজেদের আত্মরক্ষার জন্য, সেটা ছেলে হোক, সেটা মেয়ে হোক, সেটা যে কেউ হোক, নিজেকে ভালোবাসার জন্য আমার মনে হয় যে কারাটে শেখা উচিত। এবং এই যে কারাটে, এই যে একটা মার্শাল আর্টস ফর্ম, এইটা নিয়ে একটা ডিবেট আছে। অনেকে মনে করেন এটা জাপান থেকে এসেছে, আবার অনেকে ভীষণভাবে মানে ডমিনেন্টলি বলে যে এটা কিন্তু অনেক অনেক বছর আগে ইন্ডিয়া থেকে কিন্তু শুরু হয়েছে। ইন্ডিয়ার একটা মার্শাল আর্ট ফর্ম হচ্ছে কালাই, যেটা কেরালা থেকে শুরু হয়েছে। এবং এই মার্শাল আর্ট ফর্মটা হচ্ছে মানে কারাটেই রূপ নিয়েছে, যেটা জাপানিজরা জাপান থেকে আরো বেশি করে মানে বৃহত্তরভাবে ছড়িয়ে ফেলেছে দুনিয়ায়, বা তার প্রভাব সারা দুনিয়ায় যেভাবে ছড়িয়ে পড়েছে সেটা আমরা সবাই জানতে পারি।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমরা ছোটবেলায় যখন নাচ শিখতে যেতাম ডান্স স্কুলে, কিন্তু আমাদেরকে যে মানে পুঁথিগত যে শিক্ষা নাচের, সেই মেইন এক্সারসাইজ করানোর আগে কিন্তু আমাদেরকে ওয়ার্ম আপ করানো হতো, সেটা শরীরের দিক থেকে, সেটা কিন্তু মনের দিক থেকেও, কারণ মাথাটাকে শান্ত করা ভীষণভাবে দরকার। ঠিক সেই রকমই আমাদের মেডিটেশন যতটা দরকার, যেভাবে আমাদের মনকে বিশুদ্ধ করে, যেভাবে আমাদের শরীরকে বিশুদ্ধ করে, ঠিক সেরকমই কারাতে এমন একটা ফর্ম, শুধুমাত্র যে এটা মার্শাল আর্ট এবং যেটা শুধুমাত্র শরীরচর্চার জন্যই কিন্তু প্রয়োজনীয় তা কিন্তু নয়, এটা কিন্তু স্পিরিচুয়ালি ভীষণ ভাবে পিওর করে। radiobanglanet.com আজকে কিন্তু কারাটে নিয়ে কথা হচ্ছে এবং অনেক ইনফরমেটিভ কিছু আড্ডা না, মনের কাছাকাছি যা যা বলার সেগুলো আপনার সাথে শেয়ার করছি। এবং অবশ্যই প্লিজ প্লিজ প্লিজ আপনার থেকেও আমার কিছু জানার আছে, কেমন লাগছে এটা সেটা তো জানাবেন, এবং কিভাবে জানাবেন সেটা জানানোর জন্য আমি বলছি একটা ছোট মিষ্টি ব্রেক নিচ্ছি, মিউজিক্যাল ব্রেক, ফিরছি। এটা শুনছেন radiobanglanet.com ও যখন এর উদ্দেশ্য।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেডিও বাঙালি ডট কমে আজকে কারাটে নিয়ে কথা বলছিলাম। যেই কারাটের অরিজিন বলা হয় জাপান, কিন্তু এর একটা মার্শাল আর্ট ফর্ম অনেক অনেক অনেক বছর আগে ইন্ডিয়া থেকেই প্রাপ্ত হয়েছে, যেটা বললাম কারাটে, এবং যেটাকে অনেকে মানতে চায় আবার অনেকে মানতে চায় না, সেই সব ব্যাপারে আমরা যাচ্ছি না। মোটামুটি এই কারাটে কিন্তু মানে কারাটে যে ফাউন্ডেশন ডে বা ওয়ার্ল্ড কারাটে ডে হিসাবেও কিন্তু একটি দিনকে নির্বাচিত করা হয়েছে। তাহলে যারা যারা কারাটে ভালোবাসেন, যারা যারা কারাটে করতে চান, তারা প্লিজ শুরু করে দিন, কিচ্ছু না ভেবে। জাস্ট একটা নিজের সোলকে পিওর করার জন্য যদি কিছু করতে হয় তাহলে প্লিজ ডু ইট। এবং তার সাথে সাথে আমার আড্ডায় থাকতে হলে, আমাকে ভালোবাসতে হলে, আমাকে ভালোবাসে দেখাতে হবে, তার জন্য ফলো করতে হবে www.radiobanglane.com। আবার কথা হবে এইখানে, ততক্ষণ ভালো থাকবে।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজ আমাদের এই এক ঘন্টার আসরে থাকছে রূপকথার গল্প। আর রূপকথার গল্পে মৌমাছিদের রানী গল্পটা আপনাদের সামনে আমি শোনাবো, এবং হয়তো এই মৌমাছিদের রানীকে এক কথায় ছোট করে মক্ষী রানীও বলা যায়। হয়তো আমি সেই মক্ষী রানী ভেবেই আজকের এই আড্ডাটা জারি রাখবো, কিন্তু মৌমাছিদের রানী ভাষান্তর করেছেন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়। একসময় এক রাজার দুই ছেলে অভিযানের খোঁজে বেরিয়ে পড়ল, কিন্তু বদ সঙ্গে পড়ে তার আমোদ প্রমোদে মশগুল হয়ে বাড়ি ফিরল না। ছোট ভাইকে তারা বলতো গোপুচন্দ্র, সে বেরুল তার বড় ভাইয়ের খোঁজে। তার সঙ্গে দেখা হতে ভাইয়েরা তাকে নিয়ে অনেক ঠাট্টা তামাশা করল, বলল তার মতো হাঁদা গঙ্গারামকে নিয়ে কিচ্ছু হবে না, বলল তাদের মতো চালাক চতুর লোক যে পৃথিবীতে কিছুই করতে পারেনি সেখানে তার মতো বোকা লোক কোনো পাত্তাই পাবে না। যাই হোক, একসঙ্গে যেতে যেতে তারা পৌঁছল এক পিঁপড়ের ডিবিতে। বড় ভাইরা বলল ডিবিতে ভেঙে পিঁপড়েদের ডিম মুখে দিয়ে চারদিকে ছোটাছুটি করতে দেখলে তার খুব মজা পাবে, কিন্তু তাদের বোকা ভাই বলল আহা বেচারা পিঁপড়েদের কেন মেচে মেচে সর্বনাশ করবে, ডিবিটা আমি ভাঙতে দেব না, কিছুতেই দেব না। আর ওখানে গিয়ে তারা পৌঁছল এক হ্রদে, অনেক হাঁস সেখানে সাঁতার কাটছিল। বড় ভাইরা বলল সেখানে থেকে দুটো হাঁস নিয়ে ঝোল শেখাবে, কিন্তু তাদের বোকা ছোট ভাই বলল আহা বেচারাদের মেনু না, ওদের আমি মরতে দেব না। গল্প এগোবে, মানে এই ছোট্ট যে মৌমাছিদের রানী সেই রূপকথার গল্প এগিয়ে চলবে, কিন্তু এখন

গেলাম কয়েক গানের পর আবারও আজকে এই বিশেষ একটা রূপকথার গল্প, মৌমাছিদের রানী, মানে যেটা চলবে মক্ষি রানী। তো বিরতির আগে হ্রদে পৌঁছানোর কথা বলছিলাম, এবার আরও একটু পথ এগিয়ে একটা গাছে তারা দেখে মধুতে টুসটুসে একটা মৌচাক। গাছটার গুঁড়ি দিয়ে মধু গড়িয়ে গড়িয়ে পড়ছিল। বড় ভাইয়েরা বলল, গাছের তলায় আগুন জ্বলে দিয়ে মৌমাছিদের তাড়িয়ে মধু খাবো। কিন্তু তাদের বোকা ভাই বলল, হা বেচারা মৌমাছিদের কেন সর্বনাশ করবে, ওদের আমি পড়াতে কিছুতেই দেব না। শেষটায় তিন ভাই পৌঁছল এক দুর্গে। সেখানকার আস্তাবলের ঘোড়াগুলো পাথর হয়ে গিয়েছিল, কিন্তু লোকজন কাউকে দেখা গেল না। সব ঘর ঘোড়ার পর তারা পৌঁছল এক দরজায়, সেটাই ছিল তিনটে হুড়কো। দরজার মাঝখানে ছোট্ট ফোকর দিয়ে তাকিয়ে তারা দেখে ঘরের মধ্যে একটা টেবিলের সামনে বসে রয়েছে ছোটখাটো একটি লোক। সঙ্গে থাকুন রূপকথার গল্প, আবারও কয়েকটা গানের পর ফিরে এসে বলবো। শুনছেন মৌমাছিদের রানী।

মাঝিদের রানীর রূপকথার গল্প নিয়ে ফিরে এলাম আমি সৌভিক। শুনছেন গান মুসাফিরে, আজকের এক বিশেষ এক ঘন্টার আড্ডা। তো ছোট্টখাটো একটি লোকের কথা বিরতির আগে বললাম, চুলগুলো তার পাকা। তাকে বার দুয়েক ডাকলো, কিন্তু মনে হলো না তাদের কথা সে শুনতে পেয়েছে। তৃতীয়বার ডাকার পর লোকটা উঠে দরজা খুলে তাদের কাছে এলো। কোনো কথা না বলে তাদের সে নিয়ে গেল নানা খাবার ভরা একটা টেবিলের কাছে। খাওয়া দাওয়ার পর তাদের সে নিয়ে গেল তিনটে আলাদা আলাদা শোবার ঘরে। পরদিন সকালে সেই ছোট্ট কাট্ট বড় মানুষটি এসে হাতছানি দিয়ে বড় ভাইকে ডেকে নিয়ে গেল এক পাথরের টেবিলের কাছে। দুর্গকে জাদুমুক্ত করার জন্য তিনটি কাজের কথা সেখানে লেখা ছিল। প্রথম কাজটা হলো, বনের মাঝখানে জলাজমিতে রাজকন্যার যে হাজারটা মুক্ত পোতা রয়েছিল সেগুলো খুঁজে বার করা। যে খুঁজতে যাবে সন্ধ্যের আগে, সে যদি মুক্তগুলো খুঁজে না পায় তাহলে সে হয়ে যাবে পাথর। সারা দিন ধরে বুড়ো ভাই মুক্তগুলো খুঁজল, কিন্তু সন্ধ্যের মধ্যে 100টির বেশি খুঁজে পেল না। তাই টেবিলের লেখা অনুযায়ী সে হয়ে গেল পাথর। সঙ্গে থাকুন, কাহিনী আরো বাকি আছে। ফিরবো কয়েকটা গানের পর মৌমাছিদের রানী রূপকথার কাহিনী নিয়ে।

মৌমাছিতে রানীর কথার গল্প নিয়ে ফিরে এলাম আমি সৌভিক। শুনছেন গান মুসাফির একটা স্পেশাল একটা আজকের এই এক ঘন্টা আসরে। তো প্রথম যে ব্যাপারটা দেখা গেল যে সারাদিন ধরে বড় ভাই মুক্তগুলো খুঁজলো, কিন্তু সন্ধ্যের মধ্যে 100টার বেশি খুঁজে পেলো না। তাই টেবিলের লেখা অনুযায়ী সে হয়ে গেল পাথর। পরদিন মেজো ভাই গেল মুক্তর খোঁজে, কিন্তু বড় ভাইয়ের মতোই সব মুক্ত সেও খুঁজে পেল না, সে পেল মাত্র 200টি, তাই সেও হয়ে গেল পাথর। শেষটায় মুক্ত খোঁজার পালা এলো সেই বোকা ছোট্ট ভাইয়ের। জলাজমিতে মুক্তগুলো খুঁজতে শুরু করল সে, কিন্তু কাজটা করা অসম্ভব থেকে একটা পাথরে বসে সে কাঁদতে লাগলো। এমন সময় 5,000 প্রজা নিয়ে হাজির হলো পিঁপড়েদের রাজা, যার জীবন সে বাঁচিয়েছিল। মুহূর্তের মধ্যে খুদে খুদে পিঁপড়েগুলো সব মুক্ত খুঁজে এনে এক জায়গায় জড়ো করে রাখলো। দ্বিতীয় কথা হলো হ্রদের তলা থেকে রাজকন্যার শোবার ঘরের চাবি তুলে আনা। ছোট ভাই জলের কাছে আসতে সে হাঁসেদের প্রাণে সে বাঁচিয়ে দিল, তারা এলো সাঁতরে, আর তারপরে জলে ডুবে গিয়ে তারা তুলে আনলো চাবিটা। কিন্তু তৃতীয় কাজটাই ছিল সবচেয়ে কঠিন, সেটাই 3 রাজকন্যা ঘুমিয়ে রয়েছে, তাদের মধ্যে সবচেয়ে ছোট আর সবচেয়ে সুন্দরীকে হাত দিয়ে দেখিয়ে দেওয়া। 3 রাজকন্যাকেই দেখতে হুবহু এক রকম, তাদের মধ্যে একমাত্র যেটা তফাৎ সেটা এই, ঘুমোবার আগে বড় রাজকন্যা খেয়েছিল এক টুকরো মিছরি, মেজো খেয়েছিল এক টুকরো সিরাপ, আর ছোট খেয়েছিল এক চামচে মধু। তখন ছোট ভাইকে সাহায্য করতে এলো মৌমাছিদের রানী। তারপর সঙ্গে আবার ফিরব কয়েকটা গানের পর রূপকথার শেষ অংশ নিয়ে। শুনছেন মৌমাছিদের রানী এখন।

তো ছোট ভাইকে সাহায্য করতে এলো মৌমাছিদের রানী, যাকে সে বাঁচিয়েছিল আগুন থেকে। তিন রাজকন্যার মুখের উপর উঠতে লাগলো মৌমাছিদের রানী। তারপর যে রাজকন্যা মধু খেয়েছিল তার ঠোঁটের উপর নামলো সে, সঙ্গে সঙ্গে তাকে দেখিয়ে দিল ছোট ভাই। দুর্গ হয়ে গেল জাদু মুক্ত, সঙ্গে সঙ্গে সেখানকার সবাইকার জাদুর ঘুম ভাঙল। যারা পাথর হয়ে গিয়েছিল তারা আবার ফিরে পেল মানুষের দেহ। যে ছোট ভাইকে বলতো বোকা, তার সঙ্গে বিয়ে হলো সবচেয়ে সুন্দরী ছোট রাজকন্যার, আর তার বাবার মৃত্যুর পর সেই হলো রাজা। আর বড় দুই ভাই বিয়ে করল অন্য দুই রাজকন্যাকে, গ্রিম ভাইদের রূপকথা থেকে। দেখতে দেখতে সময় একদম শেষ, কেমন লাগলো আজকের রূপকথার কাহিনী? 4475039657122 অবশ্যই জানাতে ভুলবেন না সৌভিককে। আর এভাবেই জুড়ে থাকুন, শুনতে থাকুন radiobanglanet.com। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন রেডিও।

জানলা দিয়ে আকাশ দেখতে কি দারুণ লাগে সত্যি, তাই না? ঘুম থেকে উঠে চা কিংবা কফিতে চুমুক দিতে দিতে আকাশ থেকে জানলা দেখার একটা দারুণ মজা আছে। আর দিনটা যদি ছুটির সময় হয় তাহলে তো আর কথাই থাকে না কোনো। খাটে বসে আর মোড়া ভাঙতে ভাঙতে মন্দ লাগে না, আর সঙ্গে যদি থাকে পছন্দের গান তাহলে তো দিনটা জাস্ট জমে যায়। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও তিনটে গানের পর, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: Our generations risk of illnesses like measles and whooping cough is rising.
2: If we're not vaccinated,
3: we're not protected
4: and could get seriously ill.
5: Risking lifelong disabilities.
6: Are your child's vaccines up to date?
7: Book at their GP practice.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। ছুটির দিনে কিংবা অবসর সময় সত্যি বলতে ইচ্ছে করে আমাকে আমার মতন থাকতে দাও। অবসরের সময় যদি নিজের হবিসগুলোকে নিয়ে একটু চর্চা করা যায় তাহলে দিনটা জমজমাট কেটে যায়। কিন্তু সেখানে যদি কেউ বাধা দিয়ে কোনো একটা কাজের কথা বলে দেয়, যেটা ভীষণ অপছন্দের একটা কাজ, তখন না মনটা ভীষণ বিরক্তি লাগে। তখন মনে হয় যে ছুটির দিনটা আয়েশ করতে পারলে ভালো হতো। আপনার ছুটির দিনে আপনি কী করেন জানান না আমাকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা মনে আছে তো? +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও দুটো গানের পর।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে

0: করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআইদের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম মন যখন নিরুদ্দেশ। ছুটির দিনে আপনি আমাকে শুনছেন, কিন্তু আমাদের ফেসবুক পেজটাও তো ফলো করতে হবে আমাদের আপডেট পাওয়ার জন্য। ফেসবুক পেজ রেডিও বাংলানেট ফলো করতে কিন্তু ভুলবেন না। আচ্ছা, কোনো কোনো সময় আমাদের ল্যাদটা এত জাকিয়ে বসে, তখন মনে হয় জানি দেখা হবে তোমার সঙ্গে বা আপনার সঙ্গে, কিন্তু তাও যেন ঘর থেকে ঠিক বেরোতে ইচ্ছে করে না। মনে হয় সারাদিন বিছানায় আলিঙ্গন করে থাকি। শীত কিংবা বর্ষার সময় এই জিনিসটা বেশি হয়। তখন আরও বলতে ইচ্ছে করে, আমার একলা ঘর আমার দেশ। শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নিহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

এটা একেবারেই করবেন না। আড়ালে বসে ভালোবাসাটা অনেকটা ডায়েরিতে নিজের কথা লেখার মতো, পাশের মানুষটার কাছে পৌঁছাতে পারে না। তাই যদি দেখা করার ইচ্ছে হয় তবে ল্যাট ট্যাত কাটিয়ে মিট করে ফেলুন, কারণ দেখা করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। দেখবেন যদি আপনি সম্পর্কে বন্ধুত্বের হোক কিংবা প্রেমের হোক যদি দেখা না করেন, আড্ডা না মারেন, কথা না শেয়ার করেন, তাহলে কিন্তু আপনার সম্পর্কটা ভোগ কাট্টা হয়ে যাবে, তখন আপনি বাউন্ডুলে ঘুরি হয়ে বসে থাকবেন। আচ্ছা, আপনার কি এমন কোনো অভিজ্ঞতা আছে জানান না আমাকে, +447503965712 আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন আপনার অবসরের আলসেমি কিভাবে কাটে। ততক্ষণ শুনতে থাকুন radiobanglanet.com, আর আমাদের ওয়েবসাইটটা বলে দিই www.radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ, ফিরছি দুটো গানের পর, শুনতে থাকুন, সঙ্গে থাকুন অ্যানির সঙ্গে রং বেরঙ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ। আপনাকে আমি বলেছি আপনার অবসরের আলসেমিটা কীভাবে কাটে সেটা আমাকে জানাতে। আরও একবার বলে দিই, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না, আর সঙ্গে আমাদের ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আচ্ছা, অবসরে সব থেকে প্রিয় জিনিস কোনটা? নিশ্চয়ই বলবেন ঘুম। হ্যাঁ, আমারও দুপুরে ভাত ঘুমটা ভীষণ জরুরি। মানে অবসরের আলসেমি কাটানোর জন্য ভাত ঘুমটা বাঙালিদের কাছে অন্তত ভীষণ স্পেশাল। সারাদিন শুয়ে আছেন তাও যেন মনে হয় ভাত ঘুম একটা দিতেই হবে, তবে যেন সারাদিনের সারা সপ্তাহের ক্লান্তিটা ভীষণভাবে মিটে যায়। তখন অলসতা দোহাই দিয়ে সারাদিনের ঘুমটা কেড়ে নেওয়ার সঙ্গীকেও মনে হয় না না, দিও না এখন ঘুম ভাঙিয়ে। ঘুম আমি ভাঙাবো না, কারণ আপনাকে জেগে থাকতে হবে, আপনাকে শুনতে হবে রেডিও বাংলা নেট ডট কম। আমাদের ওয়েবসাইটটা বলে দিই, www.radiobanglanet.com। অবশ্যই কিন্তু রেডিও শুনতে থাকবেন, অবসরে রেডিও একটা ম্যাজিকের মতো কাজ করে। ততক্ষণ শুনতে থাকুন পরের গানটা। আজকে সময় বলছে টাটা করতে হবে, কালকে আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো আড্ডা নিয়ে।

ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এপারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। রবি ঠাকুরের এই লাইনগুলো দিয়েই শুরু করলাম আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা কথা বলবো এইরকমই টাপুর টুপুর বৃষ্টি নিয়ে। সত্যি বৃষ্টি এলে মনটা যেমন ভিজে যায়, আবার ঠিক মনটা আনন্দের নেচে ওঠে। বিশেষ করে যদি প্রচণ্ড ভ্যাপসা গরম আর তারপরে যদি হয় এক পশলা বৃষ্টি, তাহলে যেমন শরীর মন একেবারে ঠান্ডা করে দেয়, ঠিক তেমনই যদি সকাল থেকে প্যাঁচ প্যাঁচে বৃষ্টি হয় আর বাইরে কোথাও যাওয়ার একটা প্ল্যান থাকে আর সেটা ভেস্তে যায়, তাহলে কিন্তু মনটাও কেমন খারাপ হয়ে যায়। এইরকমই বৃষ্টি দিনের নানা রকমের গল্প নিয়ে থাকবো আমাদের আজকের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলার ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নিরুদ্দেশ।

সকালে ঘুম থেকে উঠে জানালার পর্দাটা সরিয়েই দেখলেন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। কেমন লাগবে? মনটা খারাপ হয়ে যাবে নাকি ভীষণ আনন্দ হবে? আসলে সকাল হোক কিংবা বিকেল, ঝমঝম করে হোক কিংবা টিপটিপ করে, বৃষ্টির কিন্তু আলাদা আলাদা অনুভূতি আছে। আর সেই সবকিছু নিয়েই আমরা আজ কথা বলছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট.কম, আর সঙ্গে আমি অনামিকা। ওই যে বলছিলাম বৃষ্টির কথা, বৃষ্টি টাপুর টুপুর, ছিঁড়ি ছিঁড়ি বা ঝমঝম, যেভাবেই আমরা এই বৃষ্টির আওয়াজকে বা বৃষ্টি ধারাকে বর্ণনা করি না কেন, সেই বৃষ্টির আলাদা আলাদা কিন্তু অনুভূতি রয়েছে। আমরা যখন এইরকম একলা দিনে বাড়িতে বসে এইরকম ঝমঝম বৃষ্টিটা দেখি, তখন সত্যি সত্যি মরে পড়ে যায় অনেক সময় পুরনো স্মৃতি কিংবা একসঙ্গে কাটানো কিছু মুহূর্ত, অথবা সেই বৃষ্টির দিনে গুনগুন করে গাওয়া কিছু গান। আর সেই রকমই গুনগুন করে গান করতে করতেই বরং আমরা এখন শুনে নিই আরো কিছু মন ভালো করা গান, তারপর আবার ফিরছি আড্ডায়। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নির্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম গানের পর পপকর্ন নিয়ে, আমি অনামিকা, শুনছেন রেডিও বাংলানেট.কম। আজকে পপকর্নে আমরা এই যে টাপুর টুপুর বৃষ্টি নিয়ে কথা বলছি, এই বৃষ্টির সঙ্গে জুড়ে রয়েছে নানা রকমের স্মৃতি। যদি একটু ছোটবেলায় ফিরে যাওয়া যায়, এই বৃষ্টির দিনে যদি বাড়িতে একলা থাকা যায়, সেই একলা দিনে বাড়িতে যখন এরকম বৃষ্টি হচ্ছে বাইরে, তখন বেরিয়ে পড়তো কবিতার খাতা, আর মাথায় আসতো এলোমেলো নানা রকমের কথা, আর সেগুলোই প্রকাশ পেত এই কবিতার ছন্দে সেই খাতায়। সেটা কতটা কবিতা হতো কিংবা ছড়া সেটা বলতে পারি না, কিন্তু লেখাটা কিন্তু হতো, আর তারপর লুকিয়ে লুকিয়ে সেগুলো পড়া। সব মিলিয়েই আসতো একটা কবিতার দিন এই টাপুর টুপুর বৃষ্টিতে। আমরা আরো কথা বলবো, তবে গানের ওপারে। শুনছেন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

টাপুর টুপুর বৃষ্টি দুপুর, বাইরে অঝোর ধারায় বৃষ্টি, আর আপনি পাচ্ছেন বিভিন্ন বাড়ি থেকে ভেসে আসা খিচুড়ির গন্ধ। এই সব কিছুও কিন্তু বৃষ্টির সঙ্গে একেবারে জুড়ে রয়েছে। আজ আমরা টাপুর টুপুর বৃষ্টি নিয়ে কথা বলছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আর সঙ্গে আমি অনামিকা। আমরা এই যে বৃষ্টির দিনের কথা বলছি, যে বাইরে যখন অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, বাঙালি বাড়িতে যেটা হয়ে থাকে বেশিরভাগ বাড়িতেই, যে তখন দুপুর বেলায় কি রান্না করা হবে, খিচুড়ি। আর খিচুড়ির সঙ্গে অবশ্যই থাকবে পাঁপড় ভাজা আর ডিম ভাজা, সব মিলিয়ে মহাভোজ। আর এই জন্য বৃষ্টির দিনে অনেক সময় কিন্তু বিভিন্ন বাড়ি থেকে খিচুড়ির গন্ধটা আমরা ভেসে আসতে দেখতাম। সত্যি এই টাপুর টুপুর বৃষ্টি বললেই যেমন বৃষ্টির কথা মনে পড়ে, তেমনি এই রকম বৃষ্টির দিনের সঙ্গে জুড়ে থাকা খিচুড়ির কথাও কিন্তু মনে পড়ে। এই বৃষ্টির গল্প জারি থাকবে, তবে গানের ওপারে। পরপর গান শুনে আবার ফিরছি আড্ডায়। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

ছোটবেলায় বৃষ্টির দিনের ছবি আঁকতে বললেই যেই ছবিটা প্রায় সব বাচ্চাই এঁকে থাকে সেটা হলো কোনো একটি মানুষ বা একটি বাচ্চা ছাতা মাথায় রাস্তা দিয়ে যাচ্ছে, আর অঝোর ধারায় বৃষ্টি, কোথাও কোথাও জল জমেছে, সব মিলিয়েই কিন্তু এক সুন্দর বৃষ্টি দিনের ছবি। আর সেই টাপুর টুপুর বৃষ্টি নিয়েই আমরা আজ কথা বলছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আর সঙ্গে আমি অনামিকা। আমরা আজকে এই যে বৃষ্টির কথা বলছি, বৃষ্টি তো নানা রকমের, সেই ঝিরঝির করে বৃষ্টি, আবার কখনো আমরা এই বৃষ্টির নাম দিই ইলশে করি। সত্যি বৃষ্টি দিনের সঙ্গে ইলিশ মাছের কিন্তু এক অদ্ভুত সম্পর্ক, আর সেই জন্যই সেই বৃষ্টি ইলশে গড়ি। আর এইরকমই ঝমঝমে বৃষ্টি, রিমঝিম বৃষ্টি আর টাপুর টুপুর বৃষ্টি, সেই টাপুর টুপুর বৃষ্টি নিয়েই আমাদের আজকে আড্ডা চললো পপকর্নে। আর আড্ডা দিতে দিতে ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে, তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামী কাল থেকে একই সময় আবার চলে আসবো আপনার সঙ্গে জমি আড্ডা দিতে নদীর গল্প নিয়ে। তাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

পিরামিড যে ঠিক কতটা বড় একটা অদ্ভুত ব্যাপার কল্পনা করলে বা কম্পেয়ার করলে বোঝা যায়। এই পিরামিড এক সময় মানব সভ্যতার সব থেকে উঁচু স্ট্রাকচার ছিল, মানে এই পিরামিডের হাইট কিন্তু আইফেল টাওয়ারের থেকেও বেশি। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলানে ডটকমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে পিরামিডকে নিয়ে। তো পিরামিড বললেই আমাদের প্রাচীন ইজিপ্ট, প্রাচীন মিশরের কথা মনে পড়ে, আর তখনই মনে হয় যে মিশরের গিজার সেই তিনটে পিরামিড। কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন যে শুধুমাত্র মিশরেই কিন্তু পিরামিডের সংখ্যা 100 বেশি। তাহলেই ভাবুন যে পিরামিড ঠিক কতটা ব্যক্তি লাভ করেছিল মিশরে। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জারি আছে, জারি থাকবে পিরামিডকে নিয়েই। এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

এখন পিরামিডকে নিয়ে অনেক রহস্য দানা বেঁধে আছে। তার মধ্যে অন্যতম যে রহস্যটা, সেটা হলো যে পিরামিড তৈরি করা হয়েছিল কি করে। মানে পিরামিডের এক একটা ব্লক এরকমও আছে যাদের ওয়েট 6 টনের বেশি। ভাবতে পাচ্ছেন, 6 টনের বেশি। বর্তমান যুগে যে সমস্ত ক্রেন আছে, সেই ক্রেন দিয়েও ওই উচ্চতায় 1.5 টনের বেশি ওজনের পাথর তোলা অসম্ভব। তাহলে আজ থেকে 4,500-5,000 বছর আগে কী করে অত উচ্চতায় এই পাথরগুলো তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সেই নিয়ে কিন্তু অজস্র রহস্য দানা বেঁধে আছে, যার উত্তর এখনও পর্যন্ত সম্ভবই হয়নি খোঁজা। সেই জন্য অনেকে বলেন যে পিরামিড মানুষের তৈরি নয়, এলিয়েনরা তৈরি করে দিয়ে গিয়েছিল। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর পিরামিডকে নিয়ে জমে আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আমাদের এই পিরামিডকে নিয়েই আলোচনাটা জারি থাকবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

মিশরের যে পিরামিড, আমরা অনেকেই দূর থেকে দেখে মনে করতে পারি যে এটা একদম সলিড স্ট্রাকচার, কিন্তু তা কিন্তু নয়। মিশরের প্রত্যেকটি পিরামিডের মধ্যে অজস্র সুড়ঙ্গ আছে। আরও একটা ব্যাপার, আমরা অনেকেই জানি যে মিশরের পিরামিড অ্যাকচুয়ালি সমাধি ছিল ফারাওদের, কিন্তু ঘটনা হলো এটাও যে সেই মিশরের পিরামিড থেকে কিন্তু একটাও ফারাওয়ের সমাধি আবিষ্কৃত হয়নি। তাহলে পিরামিড তৈরি করা হয়েছিল কি জন্য, সেই নিয়েও তো অজস্র রহস্য দানা বেঁধে আছে। আবার এটাও একটা ঘটনা যে কিছু বছর আগে মিশরের যে পিরামিডের মধ্যে সুড়ঙ্গগুলো আছে তার মধ্যে ক্যামেরা ঢুকিয়ে খোঁজ করার চেষ্টা করা হয়েছিল যে সুড়ঙ্গগুলো কোথায় গিয়ে শেষ হচ্ছে। আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম প্রত্যেকটি ক্যামেরাই অকেজো হয়ে যায়, কোনো ফুটেজ পাওয়া যায়নি। আর তারপর থেকে ইজিপশিয়ান গভর্নমেন্ট এই পিরামিডকে নিয়ে যে এক্সপ্লোরেশন তাতে বাধা দিয়েছেন। অর্থাৎ এখন পর্যন্ত যতটুকু আবিষ্কার হয়েছে পিরামিডের ততটুকুই থাকবে আর কি, এর বাইরে আর কেউ কিছু আবিষ্কার করতে পারবে না। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে এই পিরামিড এবং পিরামিডকে নিয়ে অজস্র কথা ঘটনা রহস্য আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ও নিয়ন রেডিও বাংলানেট ডট কম।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

পিরামিডের ভেতরে কি আছে সেটা আবিষ্কার করা এখন বর্তমান যুগে সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ সেই সরকার অর্থাৎ ইজিপ্টের সরকার সেটা নিষিদ্ধ করে দিয়েছেন, সেটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এর মধ্যে আরও একটা ঘটনা ঘটেছিল কয়েক বছর আগে, সেটা হচ্ছে যে কয়েক বছর আগে কয়েকজন দুঃসাহসী পর্বতারোহী মিশরের পিরামিডের একদম উপরে টঙে পৌঁছে গিয়েছিলেন এবং সেখান থেকে তারা রীতিমতন ভিডিও করেন এবং সেগুলো লাইভও করে দেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকে কিন্তু মিশরের গভর্নমেন্ট আরও একটি সিদ্ধান্ত নিয়েছেন, সেটা হলো মিশরের পিরামিডের ওপরে আপনি উঠতে পারবেন না, এখানে ক্লাইম্ব করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তো রেডিও বাংলানে ডটকমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে পিরামিডকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

পিরামিড বললেই কিন্তু মনে হয় যে গিজার সেই তিনটি পিরামিড, যার মধ্যে সব থেকে বড় যে পিরামিডটি সেটি হলো ফারাও খুফুর। অ্যাকচুয়ালি আরও একটা ব্যাপার লক্ষণীয় যে মিশরের গিজার যে সুবিশাল এই তিনটি পিরামিড, সেটা কিন্তু তিনটে তারার সঙ্গে সম্পূর্ণরূপে একভাবে অ্যালাইন করা। তৎকালীন যুগেও কতটা জিওমেট্রি কাজ করেছিল ভাবুন তো। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে পিরামিডকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে মিশরের কথা এবং পিরামিডের কথা একদম একাত্মভাবে আমাদের সামনে ফুটে ওঠে, কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন যে শুধুমাত্র পিরামিড কিন্তু মিশরেই অবস্থিত তা নয়, পৃথিবীর বিভিন্ন দেশে পিরামিডের সংখ্যা বর্তমান। চীনেও অদ্ভুত অদ্ভুত রকমের পিরামিড রয়েছে। এবং আরও একটা অদ্ভুত ইনফরমেশন হচ্ছে, পৃথিবীর সব থেকে যে বড় পিরামিড সেটা কিন্তু খুফুর পিরামিড অর্থাৎ মিশরে নেই, সেই পিরামিড রয়েছে মেক্সিকোয়ে। তবে সেই পিরামিডের স্ট্রাকচারটা কিন্তু মিশরের পিরামিডের থেকে অনেকটাই অন্য রকম। তো এই পিরামিডকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময় সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

একটা সময় পিরামিড কিন্তু একদম ডায়মন্ডের মতন চকচক করত। কি করে বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে পিরামিডকে নিয়ে। তো পিরামিড বললেই মিশরের কথা আমাদের চোখের সামনে ভেসে ওঠে, এবং পিরামিডের যে স্ট্রাকচারটা আমরা দেখি, অর্থাৎ ধাপ কেটে কেটে ওঠা, এটা কিন্তু শুরুর দিকে ছিল না। শুরুর দিকে পিরামিড পুরো একদম চকচকে শ্বেত পাথরে মোড়া ছিল, দূর থেকে দেখলে মনে হতো হীরে, একদম ডায়মন্ডের মতন চকচক করত পিরামিডগুলো। কিন্তু পরবর্তীকালে এক ভয়াবহ ভূমিকম্পে তার বাইরের স্ট্রাকচারটা ক্ষতবিক্ষত হয়ে যায়, আর তারপরে এখন যে আমরা স্ট্রাকচারটা দেখি পিরামিডের, সেটা বাইরে বেরিয়ে পড়ে। অ্যাকচুয়ালি এই স্ট্রাকচারটা কিন্তু ভেতরের স্ট্রাকচার ছিল। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে পিরামিডকে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আরও একটা ব্যাপার আমরা ভাবি যে মিশরে যে পিরামিডগুলো তৈরি করা হয়েছিল সেগুলো মূলত তৈরি হয়েছিল ক্রীতদাসদের দ্বারা, কিন্তু এক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা ভুল। অ্যাকচুয়ালি হিসেব করে এবং বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে পাওয়াও গিয়েছে যে যারা মিশরে এই পিরামিডগুলো তৈরি করেছিলেন তারা কিন্তু রীতিমতন পারিশ্রমিক পেয়েছিলেন, অর্থাৎ দক্ষ কারিগরকে দিয়ে এই পিরামিডগুলো তৈরি করা হয়েছিল। কাজেই এগুলো মোটেও ক্রীতদাসের কাজ নয়। দ্বিতীয়ত আরও একজনের নাম উল্লেখযোগ্য, তিনি হচ্ছেন ইমহোটেপ। আগে হ্যাঁ, ইমহোটেপ তিনি হচ্ছেন পৃথিবীর সর্বপ্রথম সেলিব্রিটি ইঞ্জিনিয়ার, যিনি কিনা এই পিরামিডগুলো তৈরি করার দায়িত্ব নিয়েছিলেন এবং তৎকালীন ফারাওরাও তাকে যথেষ্ট সমীহ করতেন এবং শ্রদ্ধা করতেন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জমে রয়েছে পিরামিডকে নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এই পিরামিডকে নিয়েই আরও অনেক কথা আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

আপনি লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

পিরামিড, মিশর এবং অবশ্যই আরও একটি অদ্ভুত মেগা স্ট্রাকচার, সেটি হলো স্ফিঙ্কস। পিরামিডের ঠিক সামনে বসে রয়েছে স্ফিঙ্কস। স্ফিঙ্কস এমন একটি মূর্তি যার মুখটি মানুষের আর বাদবাকি শরীরটি হচ্ছে সিংহের। স্ফিঙ্কস অ্যাকচুয়ালি এক কাল্পনিক চরিত্র, এক মিথোলজিক্যাল ক্যারেক্টার। বিভিন্ন মাইথোলজিতে তার অস্তিত্বের আমরা প্রমাণ পাই। গ্রিক মাইথোলজি থেকে আরম্ভ করে মিশরীয় মাইথোলজি, সব জায়গাতেই স্ফিঙ্কসের অগাধ বিচরণ। তো এই স্ফিঙ্কস অ্যাকচুয়ালি যে বিশাল মূর্তিটি রয়েছে, বলা হয় যে মিশরের যে গ্রেট তিনটি পিরামিড, গিজার তিনটি পিরামিড, সেটি নাকি স্ফিঙ্কস রক্ষা করছে, গার্ড দেওয়ার জন্য সেখানে বসে রয়েছে। তবে শুনলে অবাক হয়ে যাবেন যে স্ফিঙ্কস একসময় নাকি যথেষ্ট কালারফুল ছিল। অর্থাৎ স্ফিঙ্কস যখন তৈরি করা হয়েছিল তাকে রং বেরঙের চিত্রকর্ম হিসেবেই তৈরি করা হয়েছিল, প্রস্তুত করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে কালের নিয়মে স্ফিঙ্কসের গায়ের সমস্ত বর্ণ উঠে গিয়েছে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জারি আছে, জারি থাকবে। পিরামিডকে নিয়ে এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে আরও বেশ কিছু কথা আপনাকে বলবো। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকম ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে পিরামিডের ওপর কিন্তু থ্রেট এসছে, সেটা বর্তমান যুগের আবহ বিকার থেকে আরম্ভ করে বিভিন্ন দুষ্কৃতীদের দৌরাত্ম। কিন্তু মিশরের পিরামিডের ওপর সব থেকে বড় থ্রেটটা এনেছিলেন সালাউদ্দিন নামে এক শাসক। সেই সময় সালাউদ্দিনের আন্ডারে ছিল মিশর, এবং তিনি ঠিক করেন যে এই মেগা স্ট্রাকচারগুলো তিনি মাটিতে মিশিয়ে দেবেন। সেরকম কাজও তিনি শুরু করেছিলেন, কিন্তু মেগা স্ট্রাকচার পিরামিডগুলো এতটাই শক্তিশালী ছিল যে তার সেই মনস্কামনার বিন্দুমাত্র পূর্ণ হয়নি, ভাগ্যিস পূর্ণ হয়নি, না হলে এই অদ্ভুত স্ট্রাকচারগুলো আমরা দেখতে পেতাম না, ভাবতে পারছেন? তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জারি আছে, জারি ছিল পিরামিডকে নিয়ে। তো পিরামিডকে ঘিরে অনেক গল্প, অনেক ঘটনা এবং অনেক রহস্য আছে যেগুলো কিনা এখনও আনসলভড। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা, সেরকমই কিছু রহস্য আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে, haranosur haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম যেভাবে চলতে থাকে আপনাদের পাশে সেভাবেই চলতে থাকবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

0: Kerala.
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: খুঁজে পাই আমি তোর চিঠির গন্ধ নিয়ে মলাট হতে চাই আমি তোর খামে ভেজা কবিতায় আকাশ খুঁজে পাই লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন তাই পাই পানির হাক্কা নুডলস সোয়া চিলি ফিশ পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060 আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও মানে শুধু প্রপার্টি নয় এই যেন পুরো নিজের বাড়ির
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in
3: পরপাশে মিস করছেন বাংলাকে মিস করছেন কলকাতাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায় তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয় আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে আমরা জানি সবার আগে তাই সবার আগে জানে সবাই ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ঠিক যেমন অমর সঙ্গী আমি আপনিও এই বেতারের দুনিয়ায় আড্ডা জাংশনে রেডিও বাংলা নেট ডট কমে। আজকে শুরুতেই একটা প্রশ্ন থাকলো, কোন শিল্পী 20টিরও বেশি ভাষায় প্রায় 12,000-এরও বেশি গান গেয়েছেন? গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও নাম উঠেছে তার। আর 90 পেরিয়েও তার কণ্ঠের প্রাণশক্তি আজও আমাদের মনে বাসা বেঁধে আছে। জানেন কি, মাত্র 16 বছর বয়সে ঘর ছেড়ে নিজের জীবনযুদ্ধ শুরু করেছিলেন যিনি। তখন কেউ ভাবতেই পারেনি এই মেয়েটি একদিন ভারতীয় সঙ্গীতের সবচেয়ে বহুমুখী প্রতিভা কণ্ঠ হয়ে উঠবেন। আরও একটা মজা তথ্য বলি, দম মারো দম, পিয়া তু আত্তু আজা, চুরালিয়া হে তুমনে জো দিল কো, কিংবা মেরা কুছ সামান, এত ভিন্ন ধরনের গান একই শিল্পী গিয়েছেন বিশ্বাস করাটাই কঠিন। প্রেম, অভিমান, দুষ্টুমি, উচ্ছ্বাস, গজল, পপ, রক, ক্লাসিক্যাল, যেন একই কণ্ঠে হাজারো রং। হ্যাঁ, ঠিক ধরেছে, দ্য ওয়ান অ্যান্ড অনলি আশা ভোঁসলে। 8ই সেপ্টেম্বর অমৃতলোকে তার প্রথম জন্মদিন এবারে 2026 সালে, আর তাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে আগামী 2 ঘন্টা জুড়ে থাকবো আমরা আড্ডা জাংশনের পরিবার থেকে। খুঁজে দেখব সেই অনন্ত আশাকে, যিনি প্রমাণ করেছেন বয়স বাড়ে কিন্তু শিল্পীর কণ্ঠস্বর কখনো বুড়ো হয় না। মাসির ডাকে যখন মন ঘর ছেড়েই দিয়েছে তখন তাকে আটকে রাখার সাধ্য কার আছে? আচ্ছা, আপনি না হয় নিজের মনকেই প্রশ্ন করে দেখুন, আপনার মন কি উত্তর দিচ্ছে? আপনার জীবনের রং কোনটা? ভালোবাসার লাল রং, নাকি স্মৃতির নীল, নাকি স্বপ্নের রামধনু? আশা ভোঁসলের গানে কিন্তু সবই উত্তর পেয়ে যাব, সব রঙের খোঁজই পাওয়া যাবে, কারণ তার কণ্ঠে আকাশটাই তো যেন রঙের এক মেলা।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

জানেন, আজকে জন্মদিনের নায়িকা আশা ভোসলেকে নিয়ে একটা দারুণ গল্প রয়েছে আপনার জন্য। শোনা যায় সেই গল্পের নায়ক আবার আমাদেরই মহানায়ক উত্তম কুমার। 1966 সালের কাল তুমি আলেয়া ছবিতে শুধু অভিনয়ই করেননি মহানায়ক উত্তম কুমার, সঙ্গীত পরিচালনার ভারও নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় একদিন এসে বললেন, দাদা গানগুলো বেশ ভালোই কম্পোজড হয়েছে, যদি লতা মঙ্গেশকরকে নেওয়া যায়। আপনার তো শুটিং আছে মুম্বাইতে ছোটি সি মুলাকাতের জন্যে। কথাটা শুনে মহানায়ক উত্তম কুমার কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বলেছিলেন, লতাজি অসাধারণ শিল্পী, কিন্তু এই সুরগুলো তার মধ্যে প্রয়োজন কিছুটা মিষ্টি দুষ্টুমি, কিছুটা চপলতা, সেটা আশা ভোসলে ছাড়া ঠিক ফুটবে না পুলক। সমস্যা একটাই, তখন আশাজির ব্যস্ততা তুঙ্গে পুলকবাবু প্রস্তাব নিয়ে গেলেন প্রথমে, নাকি উত্তর এসেছিল সময় বের করা খুব কঠিন পুলকবা, আই এম ভেরি সরি। কিন্তু যখন শুনলেন ছবির সুরকার স্বয়ং উত্তম কুমার, তখন নাকি আর না করতে পারেননি আশা ভোসলে, কারণ তিনিও ছিলেন মহানায়কের একনিষ্ঠ অনুরাগী। আর সেই সিদ্ধান্তেরই ফল বাংলাগানের ভাণ্ডারে জায়গা করে নেওয়া এক অপূর্ব সৃষ্টি, যে গানগুলো আশাজির কণ্ঠ আর মহানায়ক উত্তম কুমারের সুর আজও হাত ধরে ফিরিয়ে নিয়ে যায় আমাদের ফেলে আসা দিনগুলোর উঠোনে। কখনো মনের মানুষ ফিরে আসে ঘরে, আর কখনো সেই মনটাই ভেসে যায় পদ্মপাতার বুকে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

একটা কথা বলুন তো, একজন গায়িকার সাফল্য ঠিক কিভাবে মাপা যায়? গানের সংখ্যা দিয়ে, নাকি পুরস্কার দিয়ে, নাকি প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকার ক্ষমতা দিয়ে? আশা ভোঁসলের ক্ষেত্রে মনে হয় সব উত্তরই ঠিক। খুব কম মানুষই জানেন যে বাংলা ভাষার সঙ্গে তার সম্পর্ক ছিল সেই তরুণ বয়স থেকে। HMB স্টুডিওতে রেকর্ড করেছিলেন তার প্রথম বাংলা গান, সেই একই বছর প্রকাশিত হয়েছিল তার প্রথম বাংলা পুজোর গানও। তারপর নদী যেমন সাগরের পথ ধরে এগোয়, তেমনই তার কণ্ঠ পৌঁছে গেছিল বাঙালির ঘরে ঘরে। আর তারপর শুরু হয় এক অদ্ভুত যাত্রা। 1948 সালে প্রথম চলচ্চিত্রের গান রেকর্ড করা সেই মেয়েটি একদম এমন এক জায়গায় পৌঁছে গেছিলেন যেখানে পৌঁছানোর স্বপ্ন দেখেন বিশ্বের অগণিত অসংখ্য শিল্পী। ভাবুন তো, কয়েক হাজার নয়, কয়েক দশক জুড়ে হাজার হাজার গান রেকর্ড করে তিনি যে জায়গা করে নিয়েছিলেন ইতিহাসের পাতায়, গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তো তার নাম উঠেই ছিল। আর গ্র্যামিতে নমিনেটেড হওয়া চারটিখানি কথা নয়, এ শুধু একজন শিল্পীর সাফল্যের গল্প নয়, এ যেন ভারতীয় ট্যালেন্টের বিশ্বজয়ের গল্প। বিশ্বজয়ের গল্প তো হলো, রয়েছে আরও অনেক গল্প আপনার জন্যে। থাকবো আমি শুভায়ন আড্ডা জাংশনে radiobanglanet.com-এ। আরে কোথায় যাচ্ছেন, কোথাও যাবেন, একটু বসুন না, আরও অনেক গান আছে তো। না না, আপনি যতই বলুন না কেন, যেতে দাও আমায় ডেকো না, আমি কিন্তু ডেকেই যাব। আর আমার ডাককে যদি আপনি উপেক্ষা করেও ফেলেন, স্বয়ং আশা ভোঁসলে যদি আপনাকে রিকোয়েস্ট করেন, তখন কি আপনি তার কথা ফেলতে পারবেন? তখন কিন্তু মুখে না হোক মন থেকে বেরিয়েই আসবে, আচ্ছা আরও দূরে চলো যাই।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: খোদ লন্ডনে বসে কলকাতার চায়নাটাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আচ্ছা বলুন তো, একজন মানুষের মধ্যে কতগুলো জীবন লুকিয়ে থাকতে পারে? আসা মোসলেকে দেখলে মনে হয় তিনি একজন শিল্পী, একজন যোদ্ধা, একজন স্বপ্নদ্রষ্টা, একজন রন্ধন শিল্পী, আবার একজন চিরতরুণী কিশোরী। সবকটি যেন একসঙ্গে বাস করছে তার ভেতরে। আর একটা কথা জানেন কি, তিনি শুধু সুরের রানী নন। তাহলে তিনি আর কোন বিষয়ে ঠিক সমানভাবে পারদর্শী বলবো? তার আগে শুনে নিই কয়েকটা গান। গানের উপরে ফিরবো আমি শুভায়ন, শুনতে থাকুন আড্ডা জাংশন। ততক্ষণে যদি না আমার আগে উত্তর দিতে চলে আসে আপনার ঠিকানায় কোনো এক আশা পূরণ করা পাখি, যে পাখি বয়স মানে না, সীমান্ত মানে না, শুধু ডানা মেলে উড়ে চলে আর আপনার মন প্রমাদ গুনতে থাকে, সে কি এলো, সে কি এলো, দেখি কখন সে আসে।

সে কি এলো, সে কি এলো আর করতে হবে না। আমি শুভায়ন আবারও এসেই গেছি আড্ডা জাংশনে, সঙ্গে নিয়ে সেই গল্পটা যা অর্ধ সমাপ্ত ছিল গানের ওপারে। যদি বলি এমন একজন গায়িকা আছেন যার গান যেমন বিখ্যাত, তেমনই বিখ্যাত তার রান্নাও। হ্যাঁ, আশা ভোঁসলে তিনি শুধু সুরের রানী ছিলেন না, স্বাদের জগতেও সমানভাবে জনপ্রিয় ছিলেন। বিশ্বের নানা প্রান্তে রয়েছে তার রেস্তোরাঁ চীন। লন্ডনে তার রেস্টুরেন্ট চেইন আশাজে আমি যখন ভিজিট করেছিলাম তখন বুঝতে পেরেছিলাম কেন বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার রান্নার এত নাম ডাক, স্পেসিফিক্যালি ফিশ কারি, কাবাবস, ডাল। এগুলো শুনতে শুনতে জিভে জল এসে জমে যাচ্ছে আমি জানি, কিন্তু কি করি বলুন তো, রেডিওর এপারে বসে এখনই তো রান্না করে খাওয়াতে পারবো না। তবে তার থেকেও ভালো কিছু করতে পারি, আপনার জন্য থাকছে এমন দুটি গান যেগুলো আপনার মনের টেস্ট বাডসে ছড়িয়ে দেবে মহু আর মাদকতা। আর হ্যাঁ, শুধু গান নয়, গানের ওপারে অপেক্ষা করছে আর একটা মজার রহস্যের উদ্ঘাটন, উন্মোচন। কি সেই রহস্য সেটা জানতে হলে কোথাও যাওয়া চলবে না, সঙ্গে থাকবেন তো? আচ্ছা না, আপনি বরং আমার সঙ্গেই চলুন তাহলে, একসঙ্গে ঘুরে আসি নদিয়ার পথে, গৌরনিতাই দর্শন করি, সেখান থেকে মথুরা আর তারপর কালীঘাট, আর তারপর না হয় পা বাড়বো দুজনে একসাথে মহুয়া সুবাসে ভরা কোনো এক জগতে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

জানেন, শিল্পীদের আমরা সাধারণত তাদের কাজ দিয়েই চিনি, কিন্তু এমন কিছু মানুষ থাকেন যাদের প্রতিভার বিস্তার এতটাই বড় যে একটা জীবনেও সবটা মাপা যায় না, যারা তুলে নেন ছিন্ন বিনা আর বাঁধেন নতুন তারে। একদিকে পিয়া তু হপ তু আজা কিংবা দম মারো দম, এসব ঝড় তোলা ক্যাবারে হিটস, অন্যদিকে দিল চিজ কিয়া হের মতো শাস্ত্রীয় ঘরানার গজল। দুই সম্পূর্ণ ভিন্ন জগৎকে সমান সহজতার সঙ্গে জয় করেছিলেন তিনি। হয়তো সেই অবদানের স্বীকৃতিস্বরূপ 2000 সালে চলে আসে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড আর 2008 সালে পদ্মবিভূষণ। তবে শুধু গান নয়, একান্ত আড্ডায় তিনি ছিলেন আসরের প্রাণ, অসাধারণ মিমিক্রি করতে পারতেন। তার নিজের দিদি লতা মঙ্গেশকরের কণ্ঠস্বর থেকে শুরু করে শ্রদ্ধেয় গুলাম আলী খান সাহেবের গায়কের ভঙ্গি, এমনকি রাজেশ খান্নার বাবুমশাই কিংবা ঋত্বিক রোশনের নাচের স্টাইলও এমন নিখুঁতভাবে নকল করতেন, সবাই ভাবত ইও সম্ভব। আর একটা মজার ঘটনা বলি, একবার একটি চুক্তিপত্রে সই করার সময় আচমকাই কপাল কুচকে একেবারে অমিতাভ বচ্চনের দিওয়ারের স্টাইলে, যাও পহলে উস আদমিকে সাইন লেকে আও জিসনে ইস কাগজ পে ইয়ে সব লিখ দিয়া হ্যায়। ঘরে সবাই উপস্থিত একেবারে হতবাক, ভাবলেন সত্যিই হয়তো কোনো সমস্যা হয়েছে কন্ট্রাক্ট পেপারসে। পরে যখন জানা গেল সবটাই আশা যে খুনসুটিয়ার অভিনয়, তখন হাসির রোলে ফেটে পড়ল গোটা ঘর। এই যে দুষ্টু মেয়ে, যে প্রাণবন্ত মানুষটা, এই যে কৌশিয়ালোর স্বপ্ন নিয়ে সুরের উদযাপন, হয়তো সেই কারণেই আজও তার গান শুনলে মনে অকারণে কিছু না কিছু গুনগুন করে ওঠে। আপনার মনের ভেতরে এই মুহূর্তে কি কিছু গুনগুন করছে? কোনো কালজয়ী সংলাপ অথবা ছোট্টবেলায় ফেলে আসা কোনো গান? তাহলে চলুন না আপনার সেই মনের গুনগুনানিকে সাক্ষী করে, সঙ্গী করে এগিয়ে চলি পরের সঙ্গীত যাত্রা।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

আচ্ছা বলুন তো, প্রেমের গানে দুজন মানুষের কণ্ঠ ঠিক কতটা গুরুত্বপূর্ণ? একজন যদি হন আশা ভোঁসলে আর একজন কিশোর কুমার, তাহলে উত্তরটা খুবই সহজ। কারণ তারা শুধু গান গাইতেন এমনটা নয়, গানের ভেতরে একটা গল্প বুনতেন। স্টুডিওর চার দেওয়ালের মধ্যে যারা দাঁড়িয়ে থাকতেন, তারা দেখতেন একটা জগৎ তৈরি হচ্ছে, যেখানে থাকছে প্রেম, অভিমান, আবেদন, খুনসুটি, আবার না পাওয়ার ব্যথাও। তবে প্রেমের গল্পে কি শুধু সবসময় সুখই থাকে? সব অনুভূতির কি কখনো ব্যাখ্যা হয়? মনের মধ্যে এমন কোনো অদ্ভুত জ্বালা কখনো জেগেছে আপনার, যার কারণ আপনি নিজেই বুঝে উঠতে পারেননি, আর তারপর সারাটা দিন কেমন যেন বেসামাল মন আর অপেক্ষা, আর তারপর সেই অপেক্ষা যখন দীর্ঘ হয় তখন যেন দিনের পর দিন, রাতের পর রাত কাটতেই চায় না। হঠাৎ আপনারই মন হয়তো আপনার কাছে বলে ওঠে, এ কি হলো আমার, হায় রে কালা, এ কি জ্বালা।

ফিরে এলাম আমি সুভায়ন আড্ডা জাংশনে আবারও আপনার জন্যে আড্ডা দিতে। তবে শুধু আজ আড্ডা নয়, কাটছে আমাদের উইকেন্ডের আসর আশায় আশায়। জানেন, একজন শিল্পীর কণ্ঠস্বর কতটা শক্তিশালী হলে একটা গান ছবিতে না থেকেও ইতিহাসে থেকে। সালটা 1975, তিনি পেলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। তবে কোন গানের জন্য? চ্যান্সে হামকো কভি। অবাক করার বিষয়, ছবির চূড়ান্ত সংস্করণে গানটি বাদই পড়ে গিয়েছিল, তবুও সেই সুর, সেই গায়কী, সেই আবেগ কেউ মুছে দিতে পারেনি। এটাই তো কিংবদন্তির ক্ষমতা। পর্দায় থাকুক কিংবা না থাকুক, মানুষের মনে কিন্তু ঠিক জায়গা করে নিয়েছে। আপনার মনের মধ্যে জায়গা করে নিতে আসছে পরপর তিনটে গান, যে গানে প্লেলিস্ট বানানোর সময় আমার কিন্তু বারবার কয়েকটা কথা মনে হচ্ছিল। প্রথমেই এক মধুর সন্ধ্যার হাতছানি, তারপর চোখে চোখে না বলা কথার আদান প্রদান, আর শেষে দূরে গিয়েও ফিরে আসার এক গভীর প্রতিশ্রুতি। চলুন তাহলে প্রেমের সেই অপূর্ব যাত্রায় একটু হেঁটে আসি।

হ্যাঁ, আমি শুভায়নও ফিরে এলাম আড্ডা জাংশনে। ভাবুন তো, একজন শিল্পীর চলার পথে 10,344টিরও বেশি গান, সংখ্যাটা শুনতেই অবিশ্বাস্য লাগছে, তাই না? আর তাই নিয়েই তিনি আমাদের করেছেন ঋণী। প্রায় 4 দশকেরও বেশি সক্রিয় সঙ্গীত জীবনে, মানে দাঁড়ায় গড়ে প্রতি 30 ঘন্টায় একটি নতুন করে গান রেকর্ড করতে হয়েছে তাকে। আর তখন তো আজকের মতো এআই ছিল না, ছিল না ডিজিটাল কারেকশন, অটো টিউন কিংবা ট্র্যাক সাপোর্টের হেল্প। একটা গান রেকর্ড হওয়ার জন্য লাগতো ঘন্টার পর ঘন্টা রেওয়াজ, অসংখ্য রিহার্সাল, সুরকারের সঙ্গে আলোচনা, গীতিকারের ভাবনা বোঝা, ইমোশনস বোঝা, আর তারপরে কোথাও গিয়ে জন্ম নিত একটি গান। আর সেই দীর্ঘ যাত্রা শুরু 1943 সালে, মাত্র 10 বছর বয়স। মারাঠি ছবি মাজাওয়ালের চালা চালা দাবওয়ালা গানটি রেকর্ড করেছিলেন ছোট্ট আশা। সুরকার ছিলেন দত্তা দাবজেকর। তখন হয়তো কেউই ভাবেননি এই ছোট্ট মেয়েটি একদিন ভারতীয় সঙ্গীত জগতে ইতিহাসে এক চলমান অধ্যায় হয়ে উঠবেন। আর মজার বিষয় হলো, জীবনের এত অর্জনের পরেও আশা ভোঁসলে কখনো শুধু সংখ্যার মধ্যে নিজেকে আটকে রাখেননি। প্রতিটি গানকে তিনি নতুন করে বাঁচিয়ে তুলেছেন, বেঁচেছেন আর অনুভব করেছেন। আর তাই হয়তো আজও তাঁর গাওয়া গানগুলো শুনলে মনে হয় এ যেন আমাদেরই গল্প, আমাদেরই না বলা কথা। কত কথাই তো হয়েছিল, কত কথাই তো আমাদের হয়ে থাকে, কত কথা বলার ছিল আবার কত কথা বলাই হলো না। ঠিক এই প্রশ্নগুলোই আপনার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে তো? শুনে নিন উত্তরটা, তবে আমার থেকে নয়।

দেখতে দেখতে শেষ হয়ে এলো আজকের আশায় আশায় ভরা আড্ডা জাংশনের আসর। গত দুটো ঘন্টা কিভাবে যে কেটে গেল বুঝে উঠতে পারলাম না, কারণ ওই দুটো ঘন্টায় আমি আপনি কার্যত বুঁদ হয়েছিলাম এমন একজন মানুষকে নিয়ে যিনি শুধু শিল্পী তা নয়, শি হ্যাড বিন, শি ইজ অ্যান্ড শি উইল বি দ্য ভার্সেটাইল জিনিয়াস অফ ইন্ডিয়ান মিউজিক ফর এভার। যিনি শুধু গান গেয়েছেন তা নয়, প্রজন্মের পর প্রজন্ম স্মৃতির পাতায় অংশ হয়ে উঠেছেন, কখনো প্রেমে, কখনো অভিমানে, কখনো দুষ্টুমিতে, কখনো মিমিক্রিতে, কখনো রান্নায়, আবার কখনো নিঃসঙ্গতার মুহূর্তে আশা ভোঁসলের কণ্ঠ আমাদের সঙ্গ দিয়েছে বার বার। আজকের আড্ডায় তার গান, তার গল্প, তার অফুরন্ত জীবন শক্তির কথা তো বললাম, কিন্তু একজন কিংবদন্তির গল্প কি সত্যি দু ঘন্টায় শেষ হয়? একদমই না। তাই কথা দিচ্ছি আবারও ফিরবো আগামী সপ্তাহে, ঠিক এই সময়, এই আসরে, এই আড্ডা জাংশনে। বেতারের দুনিয়ার এই আড্ডা ছেড়ে কি থাকতে পারা যায়, আপনিই বলুন। তবে ওই কথাই রইল, আমি শুভায়ন আজকের মতো এই আসর থেকে বিদায় নিচ্ছি, আসবো আর একদিন, আজ যাই।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডাটার নাম চটজলদি, এবং আজকের এই আড্ডাটা এই কারণে নামকরণ, আজকের যে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো সেগুলো কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি কিন্তু সকলকে খুশি করে দিতে পারবেন। মানে এমন কয়েকটা রেসিপি যেগুলো কিন্তু আমাদের কাছে খুব ফেভারিট, এবং যেগুলো আপনি যাদেরকে খাওয়াবেন তাদেরও ভীষণ পছন্দের একটা ব্যাপার হবে। যেমন ম্যাঙ্গো মেরি, ব্লাডি মেরির মতোই এই ম্যাঙ্গো মেরি বেশ ঝাল আর টক হয়। আমের এই মকটেল এই সময়টায় খেতে কিন্তু খুব ভালো লাগবে, এবং এই পানীয়ের সঙ্গে ম্যাঙ্গো গ্লাস নুডল বা চিকেনের কোনো পদ খেতে পারেন। চিকেন কাবাব, চিকেন ফ্রাই দুটোই কিন্তু ভালো লাগবে, এবং রোস্টেড বাদাম খেতে পারেন ম্যাঙ্গো মেরির সঙ্গে। অ্যাভোকাডো টোস্ট বা একটু স্পাইসি ওপেন স্যান্ডউইচ অর্ডার করতে পারেন। বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, পর্কের মশলাদার পদও কিন্তু জমবে ভালো। তাই অবশ্যই এখন তো এই ম্যাঙ্গো ফ্লেভারের অভাব নেই, যে কোনো সময় যখন খুশি আপনি পেয়ে যেতে পারেন এই ম্যাঙ্গো ফ্লেভার। আমাদের আড্ডা জারি থাকবে আজকের এই এক ঘন্টায়, চটজলদি কীভাবে কি খুব সহজে বানিয়ে ফেলা যায়। সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটা গানের পর খুব তাড়াতাড়ি। এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

লাগছে গান মুসাফিরের আড্ডা। এবার একটু চিজ চায়ের কথা বলি। চায়ের নানা ফিউশন ইতিমধ্যেই কিন্তু আমরা সকলেই জানি এবং সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয় হয়েছে চিজ দেওয়া চা। চিজ আর চা দুটোই কিন্তু খুব ফেভারিট এবং বিশেষ করে অনেকেই কিন্তু এই প্রজন্মের যারা তারা কিন্তু এই ব্যাপারটাকে ভীষণ ভালো করে এনজয় করেন। তাই বলে দুটোকে একসঙ্গে মিশিয়ে দেওয়াটা কিন্তু মোটেই ভালোভাবে নেয়নি নেটিজেনরা, কারণ এরা এই ব্যাপারটা একসঙ্গে মিশিয়ে খেতে কিন্তু খুব একটা পছন্দ করে না, খেলে ব্যাপারটা অন্যদিকে যায় এবং সেটা খুব একটা ভালো নয়। কারণ এইসব খাবার মানে খাবারের ভিডিও দেখার জন্য সোশ্যাল মিডিয়া ডিলিট করে দেয় এরকমও কিন্তু কথা অনেক সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা কিন্তু বলছেন যে এইসব খাবারের থেকে না দেখে ডিলিট করে দেওয়াটা এইসব থেকে বেশি গ্রহণযোগ্য। তো যাই হোক, তার মানে বোঝা যাচ্ছে চা কিন্তু সকলের ফেভারিট, আর তার সঙ্গে চিজের ব্যাপারটা এটা বেশি হলে তখনই কিন্তু ওই ব্যাপারটা কোথাও একটা নাপাসান্দের জায়গায় চলে আসে। তো আমাদের আড্ডা জারি থাকবে, তাই চা অবশ্যই খাবেন, আর তার সঙ্গে চিজের ব্যাপারটা যেহেতু বলছে যে জনপ্রিয়তার একটা জায়গায় এখনকার প্রজন্মের কাছে, তবুও কোথাও একটু পরখ করে দেখতে পারেন, যতই নেটিজেনরা বলুক না কেন তবু কোথাও না কোথাও একটু অন্যরকম ব্যাপার অবশ্যই লাগতে পারে, আমি অন্তত বিশ্বাস করি। তাই যেটা বলছে সকলে যে সেটা সবসময় ভুল হবে তাও কিন্তু ঠিক নয়। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের স্পেশাল আড্ডা চটচলটি নিয়ে, সঙ্গে থাকুন।

ফিরে এলাম কয়েকটা গানের পর আবারও আজকের এই স্পেশাল আড্ডা চট জলদি নিয়ে। তো একটি ক্যাফে বানিয়েছে ম্যাঙ্গো পাও, আর তারপর থেকে ভাইরাল এই খাবার। বাড়িতে নেটিজেনরা বানাতে শুরু করেছেন ম্যাঙ্গো পাও। ভিডিও দেখাতে দেখা যাচ্ছিল যে পাও এর ভিতরে হুইপট ক্রিম, পাকা আম ভরা হচ্ছে, আর তারপর আমের রসে চুবিয়ে পরিবেশন করা হচ্ছে এই মিষ্টি পদ। নেটিজেনদের মতে বেশ ভালো এই পদ, এবং একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে অনেকদিন পর সোশ্যাল মিডিয়ায় একটি ভালো ভাইরাল খাবার দেখলাম। তো বিরতির আগে আপনাদের বললাম যে নেটিজেনরা কিন্তু অনেক সময় এই চা সঙ্গে যে চিজের ব্যাপারটা সেটা কিন্তু অনেকেই বলেছেন খুব একটা ভালো নয়, এবং অবশ্যই এই সব খাবার না দেখে বরং ফেসবুকের কিছু এরকম ব্যাপার ডিলিট করে দেওয়া ভালো। কিন্তু আবার এক্ষেত্রে আবারও ওই বলে না, কিছু কিছু ব্যাপারের সুফলও থাকে আবার কুফলও থাকে, তাই এক্ষেত্রে আবার যেমন একটা সুফল পাওয়া গেল যেটা ম্যাঙ্গো পাও। নিশ্চয়ই আপনি বানিয়ে ফেলতে পারেন বাড়িতে, এবং এখন তো আবারও বললাম যেটা শুরু করেছিলাম আজকের এই শো ম্যাঙ্গো দিয়েই, আর ম্যাঙ্গোর জুস এখন যে কোনো রকমের জুস কিন্তু খুব সহজেই পাওয়া যাচ্ছে, তাই অসুবিধের কোনো ব্যাপারই নেই। তাই আপনি বানাতেই পারেন খুব সহজে ম্যাঙ্গো পাও। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আরেকটা খাবারের কথা নিয়ে।

শুনছেন রেডিও বাংলা ডে ডট কম, আর সঙ্গে আছি এই মুহূর্তে আমি সৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। আর আটা চলছে গান মুসাফিরে চটজলি নিয়ে। পিচ মার্গারিটা এই পানীয়ের সঙ্গে হালকা খাবার বেছে নিন। চিংড়ির নানা পদ খেতে পারেন, তবে খুব মশলা দেওয়া পদ একদমই বেছে নেবেন না। বেকড ফিশ, গ্রিল্ড চিকেন, গ্রিল্ড ভেজিটেবল মন্দ লাগবে না। এয়ার ফ্রাই করা চিপস, ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারেন। তো মিষ্টি কিছু খেতে চাইলে অ্যাপেল পাই বা কুকি চলতে পারে, তবে নোনতা খাবারও ভালো লাগবে এই পানীয়ের সঙ্গে। ফুড পেয়ারিং পিচ মার্গারিটা, রোস্টেড পাঁপড়, বাদামের স্যালাড আর ওয়াটারমেলন স্যালাডও খেতে পারেন এই পিচ মার্গারিটার সঙ্গে। একটু গুগলে সার্চ করে দেখে নিন পিচ মার্গারিটাতে কী কী আছে, আর যেটা দিয়ে আপনার অন্যরকম একটা সকাল বা মধ্যাহ্ন মুহূর্তে আপনাকে কিন্তু সহযোগিতা করবে এবং একটা অন্যরকম ফ্রেশনেস পাবেন এই পিচ মার্গারিটার মধ্যে। সঙ্গে দেখুন, আমরা ফিরব, কোথাও যাবেন না, ফিরে আসছি কয়েকটা গানের পর আবারও আজকের এই স্পেশাল খাবার চটজলি নিয়ে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

ফিরে এলাম কয়েক গানের পর আজকে এই স্পেশাল আড্ডা চটজলদি নিয়ে। আমি সৌভিক। তো আমাদের অনেক কিছু খাবার আছে যেগুলো খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় আর যেগুলো আমাদের কাছে কম সময়ের মধ্যে খুব হট লিস্টে আছে, যেমন ডিম ভাজা। আমরা কিন্তু ডিম ভাজা খুব তাড়াতাড়ি সসপ্যানে একটা ডিম ছেড়ে দিয়ে একটু করে খেতে ফেলি, সেটাও একটা স্পেশাল ব্যাপার। আমরা যেমন বিভিন্ন রকমের এই চালে ডালে মিশিয়ে যেমন আমরা বানিয়ে ফেলি খিচুড়ি, সেটাও কিন্তু খুব আমাদের কাছে খুব ফেভারিট এবং চটজলদি ব্যাপারের মধ্যে। যেমন ছোটরা খুব পছন্দ করে ম্যাগি, মাত্র দু মিনিটের মধ্যেই একটা মুখরোচক খাবার। তো এই ব্যাপারগুলো তো সঙ্গে আছেই, আর তার সঙ্গে পাশাপাশি আজকে যে ব্যাপারগুলো বললাম সেগুলো বুঝতেই পারছেন কতটা আপনাদের কাছেও খুব পছন্দের হয়ে উঠতে পারে এবং হবেই। তো আজ এ পর্যন্ত, সময় একদম শেষ। আগামীকাল ঠিক এই সময়ে আবারও শুনতে ভুলবেন না শনিবারের কথায় কথায়। হ্যাঁ, আগামীকাল গল্প থাকছে, তাই অবশ্যই গল্প শুনতে শনিবারের কথায় কথায় শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে। ভালো থাকুন আর এনজয় করতে থাকুন। দেখা হবে সোমবার ঠিক এই সময়। আজকের জন্য টাটা।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: মালতী বালা বালিকা বিদ্যালয়, কবি জয় গোস্বামী। বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাব। বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব মোহনবাসী, তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি। ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব, লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে ওলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, সন্ধে বেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন ষোলো, ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, বেণীমাধব, এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো, স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শুনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন, বেণীমাধব, আগুন জ্বলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই?

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, আমাদের সঙ্গে যা ঘটে অনেক সময় তা কিন্তু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আমরা কেমন প্রতিক্রিয়া দেখাবো কিছু কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে, সেইটা কিন্তু পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে থাকে। শুধুমাত্র প্রতিক্রিয়ায় ইতিবাচকতা আনার কারণে অনেক সময় আমরা দেখি যে অনেক রকমের নেতিবাচকতা কিন্তু আমরা দূরে সরিয়ে রাখতে পারি। নেতিবাচক চিন্তা ভাবনা থেকে ধীরে ধীরে অতিমাত্রায় দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, তাছাড়া বিষণ্নতা আর মানসিক চাপ কিন্তু আমাদের জীবনে চলে আসে। আত্মবিশ্বাসে ভাটাও কিন্তু পড়ে নেতিবাচক ভাবনার জন্য। নেতিবাচক ভাবনা থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গভীরভাবে গিয়ে অনুসন্ধান করতে হবে এবং বিভিন্ন কৌশলের মাধ্যমে কিন্তু আমরা নেতিবাচক চিন্তার ভাবনার প্রভাবগুলোকে কমিয়ে আনতে পারবো। সেই কৌশলগুলির ব্যাপারে কিন্তু আজকে প্রবাসী মন অনুষ্ঠানে কথা হবে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, বিভিন্ন অস্থির সময় নিজেকে সব কিছু থেকে কিছুক্ষণের জন্য হলেও একটু দূরে সরিয়ে একটি শান্ত পরিবেশ কিন্তু আমরা মনোযোগের চর্চা করতে পারি। অন্য সব বিক্ষিপ্ততা থেকে মুক্ত হবার চেষ্টায় কোনো একটি ইতিবাচক স্থান, বিষয় বা দৃশ্য কল্পনা করে এবং সেটিতে মনোযোগ কেন্দ্রীভূত করে আমরা কিন্তু নিজেদের চিন্তাভাবনাকে একটু হলেও মানে চেঞ্জ করতে পারি। সবসময় যে মেডিটেশন বা ধ্যানই করতে হবে এমন কোনো নিয়ম কিন্তু নেই, নিজের মতো করে ইতিবাচকতার অভ্যাস কিন্তু আমরা গড়ে তুলতে পারি।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
5: ব্রাহ্মণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অন্ধকার বনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ মস্তকে সমীধে ভার করি আহরণ বনান্তর হতে। ফিরা এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আঁকি শ্রান্ত হোম ধেনুগণে, করি সমাপন সন্ধ্যা স্নান সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে। শূন্যে অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্তি, নক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো। নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে, মহর্ষি গৌতম কহিলেন, বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান, হেন কালে অর্ঘ বহি করপুট ভরি পশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক, বন্দী ফল ফুল দলে ঋষির চরণ পদ্ম নমি ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে, ভগবান ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসিয়াছি দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী সত্যকাম নাম মোর। শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাসে, কুশল হোক সৌম গোত্র কি তোমার, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। বালক কহিলা ধীরে, ভগবান গোত্র নাহি জানি, জননীরে সুধায় আসিব কল্ল কর অনুমতি। এত কহি ঋষিপদে করিয়া প্রণতি গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার বনবিথি দিয়া, পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী, বালু তীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ। ঘরে সন্ধ্যা দীপ জ্বালা দাঁড়ায়ে দুয়ারে ধরি জননী জবালা, পুত্র পথ চাহি হেরি তারে বক্ষে টানি আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল। সুধাইলা সত্যকাম, কহ গো জননী মোর পিতার কি নাম, কি বংশে জনম, গিয়াছিনু দীক্ষাতরে গৌতমের কাছে, গুরু কহিলেন মোরে বৎস, শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। মাত, কি গোত্র আমার? শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা জননী, যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছিনু তোরে, জন্মেছি সে ভ্রতৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি তা তো। পরদিন তপবন তরু শিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত, যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক, ভক্তি অশ্রুধৌত যেন নবপুণ্য ছটা, প্রাত স্নাত স্নিগ্ধ ছবি আর্দ্র সিক্ত জটা, সূচি শোভা সৌম্য মূর্তি সমুজ্জ্বল কায়ে, বসেছে বেষ্টন পরিবৃদ্ধ বটচ্ছায়ে গুরু গৌতমের বিহঙ্গ কাকলি গান, মধুপগুঞ্জন গীতি জলকলতান, তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত শ্যাম গীতি।
6: হিরণ্যগর্ভ সমবর্তাগ্রে ভূতস্য জাতপতিরে
5: হেনকালে সত্যকাম, কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম, মেলিয়া উদার আঁখি রহিলা নীরবে, আচার্য আশিস করি শুধাইলা তবে, কি গোত্র তোমার সৌম প্রিয় দর্শন? তুলিশির কহিলা বালক, ভগবন নাহি জানি কি গোত্র আমার, পুছিলাম জননীরে, কহিলেন তিনি সত্যকাম, বহু পরিচর্যা করি পেয়েছি নুতরে, জন্মেছিস ভ্রতৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি। শুনি সে বারতা ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা, মধু চক্রে লোষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো, সবে বিস্ময়ে বিকল, কেহ বা হাসিল কেহ করিল ধিক্কার, লজ্জাহীন অনার্যের হেরি অহংকার। উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন, বাহু মেলি বালকেরে করিয়া আলিঙ্গন কহিলেন, অব্রাহ্মণ নহ তুমি তাত, তুমি দ্বিজোত্তম, তুমি সত্যকুল জাতক।

হ্যাঁ বন্ধু, গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, কোনো বিষয় থেকে দূরে পালানোর অর্থ এই নয় যে বিষয়টির অস্তিত্বই শেষ হয়ে গেল, এতে বরং বিষয়টিকে আরও বেশি পাত্তা দেওয়া হয়। আমাদের জীবনে চলমান সমস্যা, মন খারাপ, রাগ, নেতিবাচক সব অনুভূতির ক্ষেত্রেই কিন্তু ব্যাপারটা কিন্তু একই। যখন কোনো রকম নেতিবাচক চিন্তা মাথায় আসবে, তখন তা জোর করে দূরে না সরিয়ে রেখে, ভাবনার গতি বন্ধ না করে সেটিকে আসতে দিন। খুঁটিনাটি উল্টে পাল্টে দেখুন, নেতিবাচক চিন্তা আসলে ধুপে টেকার মতন কি না সেটা কিন্তু আমাদের নিজেই বিচার করতে হবে।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি? হরেক উৎসবে হই হই, মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি? তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ। কাল বৈশাখীর তীব্র অতৃপ্ত প্রতিভা, বাদলের প্রবল প্লাবন, সবই শুধু বৎসরান্তে একদিনেই নির্গত নিঃশেষ, অপঠিত, নির্মনন, নেই আর কোনো আবেদন। সাবিত্রীর ক্ষিপ্রকর বিভা আমাদের দুস্থ চিরগধূলিতে ম্রিয়মান। তোমারই কি ছিল এই নিরানন্দ ভঙ্গুর স্বদেশ, আলোহীন, অন্ধকারহীন, আপন সত্তার থেকে পলাতক, নিস্তব্ধ থাকার ভয়ে, একার সংশয়ে, জনতার অপমানে, নিত্য রুচিক্ষয়ে ক্ষয়ে অসুন্দর? কোথায় সে প্রতিদিন রূপের রচনা, সেই নিরন্তর সুন্দরের ধ্যানের উন্মেষ, অনাত্মীকরণে সদা নিজেকে সে উত্তরণ, নিরলস জ্ঞানের নিয়ম, কঠিন শিক্ষার শ্রম, বুদ্ধির নির্ভয় শুভ্র আলোকে আলোকে, আত্মস্থির স্তব্ধতায় শুদ্ধ অন্ধকারে উদ্ভাসিত সুদীর্ঘ জীবন, যেখানে পর্বত ওড়ে আশ্বিনের নিরুদ্দেশ মেঘ, সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের বাঁকা তলোয়ার, নটির নুপুরে বাজে নদীর জোয়ার, শিহরায় দেওদার বন। তোমার আকাশ দাও কবি, দাও দীর্ঘ 80 বছরের, আমাদের ক্ষীয়মান মানুষে ছড়াও সূর্যোদয় সূর্যাস্তের 80 বছরের আলো, বহুদা কীর্তিতে শত শিল্পকর্মে উন্মুক্ত উধাও, তোমার কীর্তিতে আর তোমাতে যা দিকে দিকে একাগ্র মহৎ, সে কঠিন ব্রতের গৌরবে আমাদের বিকারের গড্ডল ধুলার দিনগত অন্যায়ে কুৎসিতে, শুনি যেন সুন্দরের গান, দেখি যেন এক অনিষ্ঠ দীর্ঘায়ুর প্রগতির এক ছবি, সুন্দরের গান যেন শুনি গাই 10টার 5টার উদ্ভ্রান্ত ট্রাফিকে, বস্তিতে, বাসায় আর বাংলার নয়া কলোনিতে, জীবিকার জীবনের ভাঙা ধসা ভিতে, বোম্বাই সিনেমা আর মার্কিনি মাইকে, অসুস্থ বৈভবে, মরা খেতে, কারখানায় পড়ি যেন জীবনের সংগ্রাম শান্তির স্পষ্ট উপন্যাস, খুঁজি যেন সকালের সূর্য থেকে সন্ধ্যার সূর্যের, শুনি যেন আমাদের কান্নার অতল জলে অমর ভৈরবী প্রত্যহের সচেষ্ট উৎসবে, সহজ অভ্যাস ফেলে সকালে সন্ধ্যায় 12 মাস বছরে বছরে পড়ে যাই জীবনের স্বাধীন বিন্যাস, নিভৃত ছায়ায় চৈত্রে শালবনে তোমার বসন্ত গানে রক্ত রাগের হৃদয় স্পন্দনে, আমাদের দিনের পাপড়িতে জীবনের ফুলে ফলে, ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে গড়ে তুলি আজ কাল মাসে মাসে শতবর্ষ পরে আমাদের প্রতিদিন কবি। তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি? হরেক উৎসবে হই হই, মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি? তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ।
2: প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, মানুষ কিন্তু একটি ভাবনাকে অন্য ভাবনা দিয়ে প্রতিস্থাপন করে নিতে পারে। যখনই কোনো নেতিবাচক বিষয়ের কপালে দুশ্চিন্তার রেখা আনবে, তখনই দিনের বা চলমান সময়ের ভালো কোনো দিক নিয়ে কিন্তু মানুষ ভাবতে পারে। অথবা একই ঘটনার মন্দ দিক যখন বেশি চোখে পড়বে, তখন সেটির ভালো দিকও কিন্তু আছে কি না সেটা নিয়ে ভাবা শুরু করা খুবই জরুরি। ইংরেজিতে যাকে বলে সিলভার লাইনিং, সেটা কিন্তু খুঁজে পাওয়াটা খুবই দরকার। মানে হতাশার কারণ খুঁজে বের করাটা যেমন দরকার, তেমনই কিন্তু রূপালী আশার রেখা, সেটাও কিন্তু খুঁজে পাওয়াটা মানুষের জন্য খুবই দরকার।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দবাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর,
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি,
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমার।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসায়।

হাতে হাত রেখে যে স্পর্শটা অনুভূত হয়, সেই স্পর্শটা থেকে যেন একটা অদ্ভুত বন্ডিং তৈরি করে দেয়, তাই না? নিস্তব্ধ রাতের শহরে প্রিয় মানুষের সঙ্গে হাতে হাত ধরে হাঁটার শখ কম বেশি আমাদের সবারই থাকে। তার সঙ্গে যদি আমাদের মনের মতো গান চলে, তাহলে পরিবেশটা যেন একদম অন্যরকম হয়ে যায়, আমরা হারিয়ে যাই অন্য এক জগতে। এরকম সুন্দর মুহূর্ত নিশ্চয়ই আপনার জীবনেও আছে, তাই না? আপনার যদি এরকম সুন্দর কোনো মুহূর্ত থাকে, তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জানান। হোয়াটসঅ্যাপ নাম্বারটা মনে আছে তো? +447503965712। ততক্ষণ শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি পরপর তিনটে গানের পর।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম সুন্দর গানের বিরতির পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। সত্যি চোখে চোখ রেখে কথা বলার যে ব্যাপারটা বা চোখে চোখে যে কথা বলাটা, সেটা স্পর্শটা কিন্তু দারুণ গভীর, কারণ সেই স্পর্শটা ভীষণভাবে মনেও স্পর্শ করে। কথা বলার আরেকটি মাধ্যম কিন্তু হলো ইশারা। আসলে যখন অপর দিকের মানুষটার সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক তৈরি হয়ে যায়, দুটো মন একে অপরকে স্পর্শ করে, সেই স্পর্শটা অনেক বেশি গভীর হয়। আপনারও নিশ্চয়ই এরকম কোনো প্রিয় মানুষ আছে যার স্পর্শ আপনাকে ভীষণভাবে নিজের করে তোলে। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি আরও দুটো গানের পর, কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন ন্যানির সঙ্গে রং বেরং। কথা হচ্ছিল স্পর্শ নিয়ে। স্পর্শ এমনই একটা গভীর অনুভূতি যেটা সচরাচর সবার প্রতি হয় না, তবে এটাও ঠিক কিছু স্পর্শ ভীষণ আদরের হয়। যেমন গভীর রাতে আপনার ভীষণ জ্বর হয়েছে, মায়ের স্পর্শ, ভাই বোনের খুনসুটি স্পর্শ, বন্ধুদের আড়িভাবের স্পর্শ, কিংবা সন্তানের আদর মাখানো স্পর্শ। এই স্পর্শের কথা বলতে গিয়ে নিশ্চয়ই আপনি হারিয়ে গেছেন। জানি মনটা হারিয়ে গেছে, তাই পরের তিনটে গান স্পর্শ করুক আপনার হৃদয়কে। শুনতে থাকুন রেডিও বাংলা নিট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ। এত ভারী ভারী শব্দ শুনলে মনটা সত্যি ভার হয়ে যায়। মরীচিকা নাকি ধ্রুবতারা, আসলে মন থেকে চাইলে সেই জিনিসটা পাওয়া যায়, এই বিশ্বাসটা নিজের অন্তর থেকে রাখতে হবে। সেটা ভীষণ রকমের সত্যি, যেটা আপনি চাইছেন মন থেকে সেটা দুষ্প্রাপ্য নয়। শুধু চাওয়াটার জন্য যে ডেডিকেশনটা, সেটা খুব স্ট্রং হতে হয়। যেটা আপনি ইউনিভার্সের কাছে চিৎকার করে চাইবেন, যেটা আপনি ম্যানিফেস্ট করবেন, সেই জিনিসটা কিন্তু আপনাকে স্পর্শ করবেই। আজ না হোক, এক বছর পরে হলেও আপনাকে স্পর্শ করবে। সময় হলে সেটা ঠিক আপনার কাছে যে কোনো উপায়ে চলে আসবেই আসবে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও দুটো গানের পর। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং। কি অদ্ভুত সুন্দর না শব্দগুলো! তোর উত্তরের আশায় প্রশ্নেরা চিহ্ন ভুলে যায়। যতই নামি দামি গিফট আপনি কাউকে দিন না কেন, শব্দের প্রভাব যেভাবে আপনার হৃদয়কে তৃপ্ত করে সেটা অন্য কোথাও খুঁজে পাওয়াটা ভীষণ কঠিন। তাই কোনো মানুষকে কোনো উপহার ডেফিনেটলি দেবেন, কেন দেবেন না, কিন্তু কোনো সুন্দর কথা বা সুন্দর মুহূর্তকে আপনি যদি শব্দের আকারে প্রেজেন্ট করেন কোনো মানুষের কাছে, সেটা অনেক বেশি তাকে স্পর্শ করে। এই ঘন্টাটা প্রায় শেষের পথে আর আমার শব্দ আজকে এখানে বিরতি নিতে চাইছে রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

www.bangla.net.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি এবং আমার সঙ্গে রয়েছে এক ঝাঁক গল্প এবং তার সাথে সাথে অনেক ভালো ভালো গান। তাহলে বেশি কথা না বলে গানের দিকে তো এগোবো অবশ্যই। কিন্তু আজকে যে বাঙালির প্রিয় জিনিস নিয়ে কথা হবে সেটা দেখে বুঝেই গেছেন, মানে ব্যানারটা দেখে বুঝেই গেছেন। তাই বেশি কথা না বলে অবশ্যই ফিচিয়ারে শুনছে রেডিও বাংলা.net.com মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে। প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
5: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
4: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
5: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
4: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ।

বাঙালি এবং বাঙালির প্রিয় খাবার। বাঙালির প্রিয় খাবারে যেমন মিষ্টি আছে, ঠিক সেই রকমই বাঙালির প্রিয় খাবারে রয়েছে ইলিশ মাছ। এবং এই যে ইলিশ মাছ, ইলিশ মাছ হচ্ছে বাঙালির এমন একটা পদ বলবো, না না না, ডিশ, আমার মনে হয় যে কোনো জিনিস দিয়ে বানানো যায়, মানে যেরকমভাবেই বানিয়ে দেওয়া হোক না কেন ইলিশ মাছ মানুষ খেয়ে ফেলবে। এবং তার সাথে সাথে ইলিশ মাছের একটা কিন্তু বিশেষ সময় আছে, যেমন বর্ষার সময়। এই বর্ষার সময় ইলিশ মাছের যে টেস্ট, সেটা যে কতটা বেড়ে যায়, কতটা দ্বিগুণ হয়ে যায়, সেটা যারা ইলিশ মাছ খেতে ভালোবাসেন তারাই বুঝতে পারবেন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: radiobanglanei.com এ আজকে বর্ষা ও ইলিশ নিয়ে কথা বলছি এবং ইলিশের কথা বলতে বলতে মনে হয় যে যদি বলি যে সর্ষে ইলিশ বা সর্ষে ভাপা ইলিশ যেটা তৈরি করছে মা, আর আপনি অন্য ঘরে বসে গন্ধ পাচ্ছেন, আহা আহা, মানে কোন ডিশটা আপনার বেশি প্রিয়? আমার তো আমার মনে হয় যে পাতলা পাতলা যে সর্ষের বেগুনের যে ঝোল করে সেটাও অনেক প্রিয়। আবার কখনো কখনো মা একদম টিফিনকারীর মধ্যে একটা পাতার মধ্যে বেশি করে সর্ষে বাটা দিয়ে জাস্ট টিফিন কৌটোটা বন্ধ করে জলের মধ্যে ছেড়ে যায়, সেটা ভাপা, সেটাও আমার প্রিয়। আবার অনেক সময় কি হয়, মা হচ্ছে ভাজা তৈরি করে দেয়, সেটাও খিচুড়ির সাথে দারুণ লাগে। কিন্তু যেটা অভিনব, এই কথাটা আমি গান্দরিয়া রাডায় এর আগেও বলেছি, সেটা হচ্ছে আমার মা ইলিশ মাছের তেঁতুলের টক করে। তার কারণ মায়ের যে বাপের বাড়ি সেইখান থেকে টকের সব রান্নাগুলো মা শিখে এসেছে এবং সেই জায়গাটায় প্রচণ্ড পরিমাণে যে কোনো জিনিসের তেঁতুলের টক খাওয়া হয়। তো তেঁতুলের টক কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো। তো সেটা নিয়ে ফিরছি, আর শুনছেন রেডিও বাংলানেই .com, মন যখন নিরুদ্দেশ।
1: কবি হবে

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

radiobangla.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং কথা বলছি বর্ষা ও ইলিশ নিয়ে। এবং বর্ষার সময় ইলিশের কথা যখনই বলছি তখন ইলিশ মাছের সাথে গরম গরম খিচুড়ির কিন্তু ভীষণভাবে দরকার। আচ্ছা, যদি এক প্লেট খিচুড়ি হয় গরম গরম, তার সাথে একটা ইলিশ মাছ ভাজা, এবং যারা ঘি খেতে ভালোবাসেন তাদের জন্য এক চামচ ঘি, আর কিচ্ছু চাই না বিশ্বাস করুন। এবং তার সাথে সাথে অবশ্যই জানতে চাইবো যে আপনার কি শুধুমাত্র কোনো স্পেসিফিক টাইম আছে, যেই টাইমে, যেমন যেটা সিজন বর্ষা, সেই সময় ইলিশ মাছটা অনেক টেস্টি হয়, ভালোভাবে পাওয়া যায়, সেই সময় ইলিশ মাছ খেতে ভালো লাগে, নাকি সারা বছর? যদি আমাকে কেউ জিজ্ঞাসা করা হয়, আমি কিন্তু স্পেসিফিক ওই টাইমটাই বেছে নিই, তার কারণ ওই সময় ইলিশ মাছটা যদি খেয়ে নিই ভালো করে, আমার মনে হয় না মনে আর কোনো দুঃখ থাকে বলে। আপনি কি বলেন?

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

হাঁস মাছ, ইলিশ মাছ, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আপনি খান না কেন, কিন্তু পদ্মার ইলিশ বা গঙ্গার ইলিশের এই যে দুটো মধ্যে একটা তফাত করে দেওয়া হয়, সেটা আমার মোটেও ভালো লাগে না। ইলিশ মাছ ইলিশ মাছ, সেটা পদ্মার ইলিশ হলেও অনেক বেশি টেস্টি, সেটা গঙ্গার ইলিশ হলেও অনেক বেশি টেস্টি। কিন্তু এখন মাঝখানে ইলিশ মাছের চাষটা অনেকাংশে কমে গেছিলো, কারণ তাদের অসময়ে তুলে নেওয়া হচ্ছিলো, মানে তারা পুরোটা বড় হচ্ছে না, ছোটো ছোটো বাচ্চা ইলিশগুলোকে কিন্তু তুলে বিক্রি করে দেওয়া হচ্ছে, তার ফলে কিন্তু আমরা বাজারে বড় ইলিশ পাচ্ছিলাম না। সেই সবের দিকে তো আমরা অবশ্যই খেয়াল রাখবো এবং তার সাথে সাথে নিজের রসনা তৃপ্তিটাও করব, তাই না? ইলিশ মাছ নিয়ে যখন কথা বলছি, তখন বাড়ি ফিরে আজকে ইলিশ মাছ ভাজা খেতেই হবে। এবং আপনার প্রিয় ডিশ কোনটা সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, তার সাথে সাথে আজকের আড্ডাটা কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না। তার জন্য আমাদের ওয়েবসাইটকে ফলো করতে হবে, www.radiobanglanet.com। ভালো থাকবেন।

0: শুনছেন জাস্ট গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ,
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।
2: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।
3: পলকের একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি? এক পলকের

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট .com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট .com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমার।

তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিনরাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হল কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাথারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিণী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী।

0: দিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের কত স্বপনের, তোমায় কি গিয়েছিন ভুলে? তুমি যে নিয়েছো ভাষা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর। ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোর দিয়েছ যে দোলা। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, ন ছবি ন ছবি ন শুধু ছবি, তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারায়েছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, ন ছবি ন তুমি ছবি।
1: তোমার ভালো লাগার ড্রয়িং রুমে তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নিরুদ্দেশ।

তিনি চলে গেলেন না ফেরার দেশে। বিজ্ঞাপন জগতের উজ্জ্বল নাম, বলিউডের স্বনামধন্য বাঙালি পরিচালক প্রদীপ সরকার, তার অকস্মাৎ প্রয়াণে আমরা শোকাহত। তিনি উপহার দিয়েছেন পরিণীতা, লাগা চুনরি মে দাগ, মর্দানি এবং হেলিকপ্টার এলার মতো নারী কেন্দ্রিক ছবি। রেডিও বাংলানেট.কম এর পক্ষ থেকে তাঁর প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি।

যখন পৃথিবীর সপ্তম আশ্চর্যের লিস্টটা বানানো হলো বা হচ্ছিল, তখন কিন্তু একে লিস্টের মধ্যেই রাখা হয়নি। তার কারণ অবভিয়াসলি এটি পৃথিবীর সব থেকে বৃহত্তম আশ্চর্য। মানুষের তৈরি করা এই জিনিসগুলো সত্যি বলতে গেলে কি এতটাই অবিশ্বাস্য যে অনেকে মনে করেন যে এটা মানুষ তৈরি করেনি, এলিয়ানরা এসে তৈরি করে দিয়েছিল। কথা বলছি পিরামিডের। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আগামী দু ঘন্টা আমাদের আড্ডাটা কিন্তু জমে উঠতে চলেছে এই অদ্ভুত সৃষ্টিকে নিয়ে, এই অদ্ভুত শিল্পকর্মকে নিয়ে, এই জাইগান্টিক স্ট্রাকচারকে নিয়ে যার নাম পিরামিড। তো পিরামিডকে নিয়ে এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক রহস্য আছে যেগুলো কি না একদম চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

পিরামিড যে ঠিক কতটা বড় একটা অদ্ভুত ব্যাপার কল্পনা করলে বা কম্পেয়ার করলে বোঝা যায়। এই পিরামিড এক সময় মানব সভ্যতার সব থেকে উঁচু স্ট্রাকচার ছিল, মানে এই পিরামিডের হাইট কিন্তু আইফেল টাওয়ারের থেকেও বেশি। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে পিরামিডকে নিয়ে। তো পিরামিড বললেই আমাদের প্রাচীন ইজিপ্ট, প্রাচীন মিশরের কথা মনে পড়ে, আর তখনই মনে হয় যে মিশরের গিজার সেই তিনটে পিরামিড। কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন যে শুধুমাত্র মিশরেই কিন্তু পিরামিডের সংখ্যা 100 বেশি। তাহলেই ভাবুন যে পিরামিড ঠিক কতটা ব্যক্তি লাভ করেছিল মিশরে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জারি আছে, জারি থাকবে পিরামিডকে নিয়েই। এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য, কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

এখন পিরামিডকে নিয়ে অনেক রহস্য দানা বেঁধে আছে। তার মধ্যে অন্যতম যে রহস্যটা, সেটা হলো যে পিরামিড তৈরি করা হয়েছিল কি করে। মানে পিরামিডের এক একটা ব্লক এরকমও আছে যাদের ওয়েট 6 টনের বেশি। ভাবতে পারছেন, 6 টনের বেশি। বর্তমান যুগে যে সমস্ত ক্রেন আছে, সেই ক্রেন দিয়েও ওই উচ্চতায় 1.5 টনের বেশি ওজনের পাথর তোলা অসম্ভব। তাহলে আজ থেকে 4,500-5,000 বছর আগে কি করে অত উচ্চতায় এই পাথরগুলো তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সেই নিয়ে কিন্তু অজস্র রহস্য দানা বেঁধে আছে, যার উত্তর এখনো পর্যন্ত সম্ভবই হয়নি খোঁজা। সেই জন্য অনেকে বলেন যে পিরামিড মানুষের তৈরি নয়, এলিয়েনরা তৈরি করে দিয়ে গিয়েছিল। তো রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর পিরামিডকে নিয়ে জমে আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আমাদের এই পিরামিডকে নিয়েই আলোচনাটা জারি থাকবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ও নিয়ন রেডিও বাংলানেট.কম।

মিশরের যে পিরামিড, আমরা অনেকেই দূর থেকে দেখে মনে করতে পারি যে এটা একদম সলিড স্ট্রাকচার, কিন্তু তা কিন্তু নয়। মিশরের প্রত্যেকটি পিরামিডের মধ্যে অজস্র সুড়ঙ্গ আছে। আরও একটা ব্যাপার, আমরা অনেকেই জানি যে মিশরের পিরামিড অ্যাকচুয়ালি সমাধি ছিল ফারাওদের, কিন্তু ঘটনা হলো এটাও যে সেই মিশরের পিরামিড থেকে কিন্তু একটাও ফারাওয়ের সমাধি আবিষ্কৃত হয়নি। তাহলে পিরামিড তৈরি করা হয়েছিল কি জন্য, সেই নিয়েও তো অজস্র রহস্য দানা বেঁধে আছে। আবার এটাও একটা ঘটনা যে কিছু বছর আগে মিশরের যে পিরামিডের মধ্যে সুড়ঙ্গগুলো আছে তার মধ্যে ক্যামেরা ঢুকিয়ে খোঁজ করার চেষ্টা করা হয়েছিল যে সুড়ঙ্গগুলো কোথায় গিয়ে শেষ হচ্ছে। আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম প্রত্যেকটি ক্যামেরাই অকেজো হয়ে যায়, কোনো ফুটেজ পাওয়া যায়নি। আর তারপর থেকে ইজিপশিয়ান গভর্নমেন্ট এই পিরামিডকে নিয়ে যে এক্সপ্লোরেশন তাতে বাধা দিয়েছেন। অর্থাৎ এখন পর্যন্ত যতটুকু আবিষ্কার হয়েছে পিরামিডের ততটুকুই থাকবে আর কি, এর বাইরে আর কেউ কিছু আবিষ্কার করতে পারবে না। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে এই পিরামিড এবং পিরামিডকে নিয়ে অজস্র কথা ঘটনা রহস্য আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

পিরামিডের ভেতরে কি আছে সেটা আবিষ্কার করা এখন বর্তমান যুগে সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ সেই সরকার অর্থাৎ ইজিপ্টের সরকার সেটা নিষিদ্ধ করে দিয়েছেন, সেটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এর মধ্যে আরও একটা ঘটনা ঘটেছিল কয়েক বছর আগে, সেটা হচ্ছে যে কয়েক বছর আগে কয়েকজন দুঃসাহসী পর্বতারোহী মিশরের পিরামিডের একদম ওপরে টঙে পৌঁছে গিয়েছিলেন এবং সেখান থেকে তারা রীতিমতন ভিডিও করেন এবং সেগুলো লাইভও করে দেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকে কিন্তু মিশরের গভর্নমেন্ট আরও একটি সিদ্ধান্ত নিয়েছেন, সেটা হলো মিশরের পিরামিডের ওপরে আপনি উঠতে পারবেন না, এখানে ক্লাইম্ব করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে পিরামিডকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

পিরামিড বললেই কিন্তু মনে হয় যে গিজার সেই তিনটি পিরামিড, যার মধ্যে সব থেকে বড় যে পিরামিডটি সেটি হলো ফারাও খুফুর। অ্যাকচুয়ালি আরও একটা ব্যাপার লক্ষণীয় যে মিশরের গিজার যে সুবিশাল এই তিনটি পিরামিড, সেটা কিন্তু তিনটে তারার সঙ্গে সম্পূর্ণরূপে একভাবে অ্যালাইন করা। তৎকালীন যুগেও কতটা জিওমেট্রি কাজ করেছিল ভাবুন তো। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আমাদের আড্ডাটা জারি আছে পিরামিডকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে মিশরের কথা এবং পিরামিডের কথা একদম একাত্মভাবে আমাদের সামনে ফুটে ওঠে, কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন যে শুধুমাত্র পিরামিড কিন্তু মিশরেই অবস্থিত তা নয়, পৃথিবীর বিভিন্ন দেশে পিরামিডের সংখ্যা বর্তমান। চীনেও অদ্ভুত অদ্ভুত রকমের পিরামিড রয়েছে। এবং আরও একটা অদ্ভুত ইনফরমেশন হচ্ছে, পৃথিবীর সব থেকে যে বড় পিরামিড সেটা কিন্তু খুফুর পিরামিড অর্থাৎ মিশরে নেই, সেই পিরামিড রয়েছে মেক্সিকোয়ে। তবে সেই পিরামিডের স্ট্রাকচারটা কিন্তু মিশরের পিরামিডের থেকে অনেকটাই অন্য রকম। তো এই পিরামিডকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের ও প্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

একটা সময় পিরামিড কিন্তু একদম ডায়মন্ডের মতন চকচক করত। কি করে বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে পিরামিডকে নিয়ে। তো পিরামিড বললেই মিশরের কথা আমাদের চোখের সামনে ভেসে ওঠে, এবং পিরামিডের যে স্ট্রাকচারটা আমরা দেখি, অর্থাৎ ধাপ কেটে কেটে ওঠা, এটা কিন্তু শুরুর দিকে ছিল না। শুরুর দিকে পিরামিড পুরো একদম চকচকে শ্বেত পাথরে মোড়া ছিল, দূর থেকে দেখলে মনে হতো হীরে, একদম ডায়মন্ডের মতন চকচক করত পিরামিডগুলো। কিন্তু পরবর্তীকালে এক ভয়াবহ ভূমিকম্পে তার বাইরের স্ট্রাকচারটা ক্ষতবিক্ষত হয়ে যায়, আর তারপরে এখন যে আমরা স্ট্রাকচারটা দেখি পিরামিডের, সেটা বাইরে বেরিয়ে পড়ে। অ্যাকচুয়ালি এই স্ট্রাকচারটা কিন্তু ভেতরের স্ট্রাকচার ছিল। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে পিরামিডকে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আরও একটা ব্যাপার আমরা ভাবি যে মিশরে যে পিরামিডগুলো তৈরি করা হয়েছিল সেগুলো মূলত তৈরি হয়েছিল ক্রীতদাসদের দ্বারা, কিন্তু এক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা ভুল। অ্যাকচুয়ালি হিসেব করে এবং বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে পাওয়াও গিয়েছে যে যারা মিশরে এই পিরামিডগুলো তৈরি করেছিলেন তারা কিন্তু রীতিমতন পারিশ্রমিক পেয়েছিলেন, অর্থাৎ দক্ষ কারিগরকে দিয়ে এই পিরামিডগুলো তৈরি করা হয়েছিল। কাজেই এগুলো মোটেও ক্রীতদাসের কাজ নয়। দ্বিতীয়ত আরও একজনের নাম উল্লেখযোগ্য, তিনি হচ্ছেন ইমহোটেপ। আগে হ্যাঁ, ইমহোটেপ তিনি হচ্ছেন পৃথিবীর সর্বপ্রথম সেলিব্রিটি ইঞ্জিনিয়ার, যিনি কিনা এই পিরামিডগুলো তৈরি করার দায়িত্ব নিয়েছিলেন এবং তৎকালীন ফারাওরাও তাকে যথেষ্ট সমীহ করতেন এবং শ্রদ্ধা করতেন। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জমে রয়েছে পিরামিডকে নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এই পিরামিডকে নিয়েই আরও অনেক কথা আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

পিরামিড, মিশর এবং অবশ্যই আরও একটি অদ্ভুত মেগা স্ট্রাকচার, সেটি হলো স্ফিঙ্কস। পিরামিডের ঠিক সামনে বসে রয়েছে স্ফিঙ্কস। স্ফিঙ্কস এমন একটি মূর্তি যার মুখটি মানুষের আর বাদবাকি শরীরটি হচ্ছে সিংহের। স্ফিঙ্কস অ্যাকচুয়ালি এক কাল্পনিক চরিত্র, এক মিথোলজিক্যাল ক্যারেক্টার। বিভিন্ন মাইথোলজিতে তার অস্তিত্বের আমরা প্রমাণ পাই। গ্রিক মাইথোলজি থেকে আরম্ভ করে মিশরীয় মাইথোলজি, সব জায়গাতেই স্ফিঙ্কসের অগাধ বিচরণ। তো এই স্ফিঙ্কস অ্যাকচুয়ালি যে বিশাল মূর্তিটি রয়েছে, বলা হয় যে মিশরের যে গ্রেট তিনটি পিরামিড, গিজার তিনটি পিরামিড, সেটি নাকি স্ফিঙ্কস রক্ষা করছে, গার্ড দেওয়ার জন্য সেখানে বসে রয়েছে। তবে শুনলে অবাক হয়ে যাবেন যে স্ফিঙ্কস একসময় নাকি যথেষ্ট কালারফুল ছিল। অর্থাৎ স্ফিঙ্কস যখন তৈরি করা হয়েছিল, তাকে রং বেরঙের চিত্রকর্ম হিসেবেই তৈরি করা হয়েছিল, প্রস্তুত করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে কালের নিয়মে স্ফিঙ্কসের গায়ের সমস্ত বর্ণ উঠে গিয়েছে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জারি আছে, জারি থাকবে। পিরামিডকে নিয়ে এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে আরও বেশ আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জারি আছে, জারি থাকবে। পিরামিডকে নিয়ে এখন একটা ছোট্ট ব্রেকের সময়।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকম ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে পিরামিডের ওপর কিন্তু থ্রেট এসছে, সেটা বর্তমান যুগের আবহবিকার থেকে আরম্ভ করে বিভিন্ন দুষ্কৃতীদের দৌরাত্ম্য। কিন্তু মিশরের পিরামিডের ওপর সব থেকে বড় থ্রেটটা এনেছিলেন সালাউদ্দিন নামে এক শাসক। সেই সময় সালাউদ্দিনের আন্ডারে ছিল মিশর, এবং তিনি ঠিক করেন যে এই মেগা স্ট্রাকচারগুলো তিনি মাটিতে মিশিয়ে দেবেন। সেরকম কাজও তিনি শুরু করেছিলেন, কিন্তু মেগা স্ট্রাকচার পিরামিডগুলো এতটাই শক্তিশালী ছিল যে তার সেই মনস্কামনার বিন্দুমাত্র পূর্ণ হয়নি, ভাগ্যিস পূর্ণ হয়নি, না হলে এই অদ্ভুত স্ট্রাকচারগুলো আমরা দেখতে পেতাম না, ভাবতে পারছেন? তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জারি আছে, জারি ছিল পিরামিডকে নিয়ে। তো পিরামিডকে ঘিরে অনেক গল্প, অনেক ঘটনা এবং অনেক রহস্য আছে যেগুলো কিনা এখনও আনসলভড। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা, সেরকমই কিছু রহস্য আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন হারানো সুর অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে, হারানো সুর HARANOSUR অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম যেভাবে চলতে থাকে আপনাদের পাশে সেভাবেই চলতে থাকবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

0: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
5: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ঠিক যেমন অমর সঙ্গী আমি আপনিও এই বেতারের দুনিয়ায় আড্ডা জাংশনে রেডিও বাংলানেট ডট কমে। আজকে শুরুতেই একটা প্রশ্ন থাকলো, কোন শিল্পী 20টিরও বেশি ভাষায় প্রায় 12,000-এরও বেশি গান গেয়েছেন? গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম উঠেছে তার। আর 90 পেরিয়েও তার কণ্ঠের প্রাণশক্তি আজও আমাদের মনে বাসা বেঁধে আছে। জানেন কি, মাত্র 16 বছর বয়সে ঘর ছেড়ে নিজের জীবনযুদ্ধ শুরু করেছিলেন যিনি। তখন কেউ ভাবতেই পারেনি এই মেয়েটি একদিন ভারতীয় সঙ্গীতের সবচেয়ে বহুমুখী প্রতিভা কণ্ঠ হয়ে উঠবেন। আরও একটা মজা তথ্য বলি, দম মারো দম, পিয়া তু আত্তু আজা, চুরালিয়া হে তুমনে জো দিল কো, কিংবা মেরা কুছ সামান, এত ভিন্ন ধরনের গান একই শিল্পী গিয়েছেন বিশ্বাস করাটাই কঠিন। প্রেম, অভিমান, দুষ্টুমি, উচ্ছ্বাস, গজল, পপ, রক, ক্লাসিক্যাল, যেন একই কণ্ঠে হাজারো রং। হ্যাঁ, ঠিক ধরেছে, দ্য ওয়ান অ্যান্ড অনলি আশা ভোঁসলে। 8ই সেপ্টেম্বর অমৃতলোকে তার প্রথম জন্মদিন এবারে 2026 সালে, আর তাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে আগামী 2 ঘন্টা জুড়ে থাকবো আমরা আড্ডা জাংশনের পরিবার থেকে। খুঁজে দেখব সেই অনন্ত আশাকে, যিনি প্রমাণ করেছেন বয়স পারে কিন্তু শিল্পীর কণ্ঠস্বর কখনো বুড়ো হয় না। মাসির ডাকে যখন মন ঘর ছেড়েই দিয়েছে তখন তাকে আটকে রাখার সাধ্য কার আছে? আচ্ছা, আপনি না হয় নিজের মনকেই প্রশ্ন করে দেখুন, আপনার মন কি উত্তর দিচ্ছে? আপনার জীবনের রং কোনটা? ভালোবাসার লাল রং, নাকি স্মৃতির নীল, নাকি স্বপ্নের রামধনু? আশা ভোঁসলের গানে কিন্তু সবই উত্তর পেয়ে যাব, সব রঙের খোঁজই পাওয়া যাবে, কারণ তার কণ্ঠে আকাশটাই তো যেন রঙের এক মেলা।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

জানেন, আজকে জন্মদিনের নায়িকা আশা ভোঁসলেকে নিয়ে একটা দারুণ গল্প রয়েছে আপনার জন্য। শোনা যায় সেই গল্পের নায়ক আবার আমাদেরই মহানায়ক উত্তম কুমার। 1966 সালের কাল তুমি আলেয়া ছবিতে শুধু অভিনয়ই করেননি মহানায়ক উত্তম কুমার, সঙ্গীত পরিচালনার ভারও নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় একদিন এসে বললেন, দাদা, গানগুলো বেশ ভালোই কম্পোজড হয়েছে, যদি লতা মঙ্গেশকরকে নেওয়া যায়। আপনার তো শুটিং আছে মুম্বাইতে ছোটি সি মুলাকাতের জন্য। কথাটা শুনে মহানায়ক উত্তম কুমার কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বলেছিলেন, লতাজি অসাধারণ শিল্পী, কিন্তু এই সুরগুলো, তার মধ্যে প্রয়োজন কিছুটা মিষ্টি দুষ্টুমি, কিছুটা চপলতা, সেটা আশা ভোঁসলে ছাড়া ঠিক ফুটবে না পুলক। সমস্যা একটাই, তখন আশাজির ব্যস্ততা তুঙ্গে পুলকবাবু প্রস্তাব নিয়ে গেলেন প্রথমে, নাকি উত্তর এসেছিল সময় বের করা খুব কঠিন পুলকবা, আই এম ভেরি সরি। কিন্তু যখন শুনলেন ছবির সুরকার স্বয়ং উত্তম কুমার, তখন নাকি আর না করতে পারেননি আশা ভোঁসলে, কারণ তিনিও ছিলেন মহানায়কের একনিষ্ঠ অনুরাগী। আর সেই সিদ্ধান্তেরই ফল বাংলাগানের ভাণ্ডারে জায়গা করে নেওয়া এক অপূর্ব সৃষ্টি, যে গানগুলো আশাজির কণ্ঠ আর মহানায়ক উত্তম কুমারের সুর আজও হাত ধরে ফিরিয়ে নিয়ে যায় আমাদের ফেলে আসা দিনগুলোর উঠোনে। কখনো মনের মানুষ ফিরে আসে ঘরে, আর কখনো সেই মনটাই ভেসে যায় পদ্মপাতার বুকে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

একটা কথা বলুন তো, একজন গায়িকার সাফল্য ঠিক কিভাবে মাপা যায়? গানের সংখ্যা দিয়ে, নাকি পুরস্কার দিয়ে, নাকি প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকার ক্ষমতা দিয়ে? আশা ভোঁসলের ক্ষেত্রে মনে হয় সব উত্তরই ঠিক। খুব কম মানুষই জানেন যে বাংলা ভাষার সঙ্গে তার সম্পর্ক ছিল সেই তরুণ বয়স থেকে। HMB স্টুডিওতে রেকর্ড করেছিলেন তার প্রথম বাংলা গান, সেই একই বছর প্রকাশিত হয়েছিল তার প্রথম বাংলা পুজোর গানও। তারপর নদী যেমন সাগরের পথ ধরে এগোয়, তেমনই তার কণ্ঠ পৌঁছে গেছিল বাঙালির ঘরে ঘরে। আর তারপর শুরু হয় এক অদ্ভুত যাত্রা। 1948 সালে প্রথম চলচ্চিত্রের গান রেকর্ড করা সেই মেয়েটি একদম এমন এক জায়গায় পৌঁছে গেছিলেন যেখানে পৌঁছানোর স্বপ্ন দেখেন বিশ্বের অগণিত অসংখ্য শিল্পী। ভাবুন তো, কয়েক হাজার নয়, কয়েক দশক জুড়ে হাজার হাজার গান রেকর্ড করে তিনি যে জায়গা করে নিয়েছিলেন ইতিহাসের পাতায়, গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তো তার নাম উঠেই ছিল। আর গ্র্যামিতে নমিনেটেড হওয়া চারটিখানি কথা নয়, এ শুধু একজন শিল্পীর সাফল্যের গল্প নয়, এ যেন ভারতীয় ট্যালেন্টের বিশ্বজয়ের গল্প। বিশ্বজয়ের গল্প তো হলো, রয়েছে আরও অনেক গল্প আপনার জন্যে। থাকবো আমি শুভায়ন আড্ডা জাংশনে রেডিও বাংলানেট ডট কমে। আরে কোথায় যাচ্ছেন, কোথাও যাবেন না, একটু বসুন না, আরও অনেক গান আছে তো। না না, আপনি যতই বলুন না কেন, যেতে দাও আমায় ডেকো না, আমি কিন্তু ডেকেই যাব। আর আমার ডাককে যদি আপনি উপেক্ষা করেও ফেলেন, স্বয়ং আশা ভোঁসলে যদি আপনাকে রিকোয়েস্ট করেন, তখন কি আপনি তার কথা ফেলতে পারবেন? তখন কিন্তু মুখে না হোক মন থেকে বেরিয়েই আসবে, আচ্ছা আরও দূরে চলো যাই।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: Khud London e boshe Kolkata Chinatown er Chinese দেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আচ্ছা বলুন তো, একজন মানুষের মধ্যে কতগুলো জীবন লুকিয়ে থাকতে পারে? আসা ভোঁসলেকে দেখলে মনে হয় তিনি একজন শিল্পী, একজন যোদ্ধা, একজন স্বপ্নদ্রষ্টা, একজন রন্ধনশিল্পী, আবার একজন চিরতরুণী কিশোরী। সবকটি যেন একসঙ্গে বাস করছে তার ভেতরে। আর একটা কথা জানেন কি, তিনি শুধু সুরের রানী নন। তাহলে তিনি আর কোন বিষয়ে ঠিক সমানভাবে পারদর্শী বলবো? তার আগে শুনে নিই কয়েকটা গান। গানের উপরে ফিরবো আমি শুভায়ন, শুনতে থাকুন আড্ডা জাংশন। ততক্ষণে যদি না আমার আগে উত্তর দিতে চলে আসে আপনার ঠিকানায় কোনো এক আশা পূরণ করা পাখি, যে পাখি বয়স মানে না, সীমান্ত মানে না, শুধু ডানা মেলে উড়ে চলে আর আপনার মন প্রমাদ গুনতে থাকে, সে কি এলো, সে কি এলো, দেখি কখন সে আসে।

নানা প্রান্তে রয়েছে তার রেস্তোরাঁ চেইন। লন্ডনে তার রেস্টুরেন্ট চেইন আশাজে আমি যখন ভিজিট করেছিলাম, তখন বুঝতে পেরেছিলাম কেন বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার রান্নার এত নাম ডাক। স্পেসিফিক্যালি ফিশ কারি, কাবাবস, ডাল, এগুলো শুনতে শুনতে জিভে জল এসে জমে যাচ্ছে আমি জানি, কিন্তু কি করি বলুন তো, রেডিওর এপারে বসে এখনই তো রান্না করে খাওয়াতে পারবো না। তবে তার থেকেও ভালো কিছু করতে পারি। আপনার জন্য থাকছে এমন দুটি গান যেগুলো আপনার মনের টেস্ট বাডসে ছড়িয়ে দেবে মহু আর মাদকতা। আর হ্যাঁ, শুধু গান নয়, গানের ওপারে অপেক্ষা করছে আর একটা মজার রহস্যের উদ্ঘাটন, উন্মোচন। কি সেই রহস্য, সেটা জানতে হলে কোথাও যাওয়া চলবে না, সঙ্গে থাকবেন তো? আচ্ছা না, আপনি বরং আমার সঙ্গেই চলুন তাহলে, একসঙ্গে ঘুরে আসি নদিয়ার পথে, গৌনিতাই দর্শন করি, সেখান থেকে মথুরা, আর তারপর কালীঘাট, আর তারপর না হয় পা বাড়বো দুজনে একসাথে মহুয়া সুবাসে ভরা কোনো এক জগতে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

জানেন, শিল্পীদের আমরা সাধারণত তাদের কাজ দিয়েই চিনি, কিন্তু এমন কিছু মানুষ থাকেন যাদের প্রতিভার বিস্তার এতটাই বড় যে একটা জীবনেও সবটা মাপা যায় না, যারা তুলে নেন ছিন্ন বিনা আর বাঁধেন নতুন তারে। একদিকে পিয়া তু হপ তু আজা কিংবা দম মারো দম এসব ঝড় তোলা ক্যাবারে হিটস, অন্যদিকে দিল চিজ ক্যাহের মতো শাস্ত্রীয় ঘরানার গজল। দুই সম্পূর্ণ ভিন্ন জগৎকে সমান সহজতার সঙ্গে জয় করেছিলেন তিনি। হয়তো সেই অবদানের স্বীকৃতিস্বরূপ 2000 সালে চলে আসে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড আর 2008 সালে পদ্মবিভূষণ। তবে শুধু গান নয়, একান্ত আড্ডায় তিনি ছিলেন আসরের প্রাণ, অসাধারণ মিমিক্রি করতে পারতেন। তার নিজের দিদি লতা মঙ্গেশকরের কণ্ঠস্বর থেকে শুরু করে শ্রদ্ধেয় গুলাম আলী খান সাহেবের গায়কীর ভঙ্গি, এমনকি রাজেশ খান্নার বাবুমশাই কিংবা ঋত্বিক রোশনের নাচের স্টাইলও এমন নিখুঁতভাবে নকল করতেন, সবাই ভাবত ইও সম্ভব। আর একটা মজার ঘটনা বলি, একবার একটি চুক্তিপত্রে সই করার সময় আচমকাই কপাল কুচকে একেবারে অমিতাভ বচ্চনের দিওয়ারের স্টাইলে, যাও পহলে উস আদমিকে সাইন লেকে আও জিসনে ইস কাগজ পে ইয়ে সব লিখ দিয়া হ্যায়। ঘরে সবাই উপস্থিত একেবারে হতবাক, ভাবলেন সত্যিই হয়তো কোনো সমস্যা হয়েছে কন্ট্রাক্ট পেপারসে। পরে যখন জানা গেল সবটাই আশাজির খুনসুটিয়ার অভিনয়, তখন হাসির রোলে ফেটে পড়ল গোটা ঘর। এই যে দুষ্টু মেয়ে, এই যে প্রাণবন্ত মানুষটা, এই যে কৌশিয়ালোর স্বপ্ন নিয়ে সুরের উদযাপন, হয়তো সেই কারণেই আজও তার গান শুনলে মনে অকারণে কিছু না কিছু গুনগুন করে ওঠে। আপনার মনের ভেতরে এই মুহূর্তে কি কিছু গুনগুন করছে? কোনো কালজয়ী সংলাপ অথবা ছোট্টবেলায় ফেলে আসা কোনো গান? তাহলে চলুন না আপনার সেই মনের গুনগুনানিকে সাক্ষী করে সঙ্গী করে এগিয়ে চলি পরের সঙ্গীত যাত্রা।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে Lions Kolkata এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

আচ্ছা বলুন তো, প্রেমের গানে দুজন মানুষের কণ্ঠ ঠিক কতটা গুরুত্বপূর্ণ? একজন যদি হন আশা ভোঁসলে আর একজন কিশোর কুমার, তাহলে উত্তরটা খুবই সহজ। কারণ তারা শুধু গান গাইতেন এমনটা নয়, গানের ভেতরে একটা গল্প বুনতেন। স্টুডিওর চার দেওয়ালের মধ্যে যারা দাঁড়িয়ে থাকতেন, তারা দেখতেন একটা জগৎ তৈরি হচ্ছে, যেখানে থাকছে প্রেম, অভিমান, আবেদন, খুনসুটি, আবার না পাওয়ার ব্যথাও। তবে প্রেমের গল্পে কি শুধু সবসময় সুখই থাকে? সব অনুভূতির কি কখনো ব্যাখ্যা হয়? মনের মধ্যে এমন কোনো অদ্ভুত জ্বালা কখনো জেগেছে আপনার, যার কারণ আপনি নিজেই বুঝে উঠতে পারেননি, আর তারপর সারাটা দিন কেমন যেন বেসামাল মন আর অপেক্ষা, আর তারপর সেই অপেক্ষা যখন দীর্ঘ হয় তখন যেন দিনের পর দিন, রাতের পর রাত কাটতেই চায় না। হঠাৎ আপনারই মন হয়তো আপনার কাছে বলে ওঠে, এ কী হলো আমার, হায় রে কালা, এ কী জ্বালা।